আকাশবাণী বিলোনিয়া, শুভ সকাল, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজ শনিবার, পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 16 মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অমৃতবাণী অনুষ্ঠানে। আজ শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ।
1: জীবন সংগ্রামে বেঁচে থাকা আর শুধুমাত্র টিকে থাকার মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে, আর সেই পার্থক্য আরও স্পষ্ট করে সুভাষচন্দ্রের সেই বাণী, মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবন্ত। কোনো রাস্তাকে একজন বেছে নেবে জীবনের বড় পদক্ষেপে নেওয়ার ক্ষেত্রে। নেতাজি বলেছেন, জগতের সব কিছু ভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ। শুধুমাত্র দেশের স্বাধীনতা নয়, স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার গুরুত্ব তিনি বারবার তুলে ধরেছেন। তিনি বলেছেন, স্বাধীনতা দেওয়া হয় না, ছিনিয়ে নিতে হয়। স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। আর দেশের সংগ্রামের নিরিখে তার বার্তা ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আগাগোড়াই সততার রাস্তায় চলা নির্ভীক জীবনযাপনের অভ্যস্ত নেতাজি বহুবার বলেছেন, মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ। কোন পথে লড়াই করা যাবে? তিনি বলেছেন, ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। জীবন দর্শন নিয়ে তিনি বলেছেন, কোনো একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না, সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়। শুধু রাজনৈতিক সংগ্রাম নয়, জীবন সংগ্রামের বিষয়ে তিনি একাধিক বার্তা দিয়েছেন। আজাদ হিন্দ ফৌজের প্রতি তার বার্তা সংগ্রাম ভাবনাকে জোরালো করে। তিনি বলেন, আমরা যখন দাঁড়াব, আজাদ হিন্দ ফৌজকে গ্রানাইটের দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। আমরা যখন মার্চ করব, তখন আজাদ হিন্দ ফৌজকে স্টিম রোলার হতে হবে। শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব। শুধুমাত্র চিন্তার জন্য কারো মৃত্যু হতে পারে, কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে, একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই চিন্তা। টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায় না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপে নিতে সাহায্য করবে। আমাদের দেশের সকলের সমস্যা হল দারিদ্রতা, রোগ, অশিক্ষা। যেদিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে, সেদিনে এই সমস্ত সমস্যার সমাধান হবে। সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবে না। জীবনের প্রগতির আশা ব্যক্তিকে যে কোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূর রাখতে সাহায্য করে। নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালির এমন সরল প্রাণ। প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মতো। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না।
0: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া, শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন ভক্তিগীতির অনুষ্ঠান সুরাঞ্জলি, নিবেদনে দীপঙ্কর ভট্টাচার্য।

আচার্য, শেষ হল সুরাঞ্জলি অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনে খরাং।

সে বগো বরক তালং মানেই আচ্ছা গুমটি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার নি বখাকই কাইসা ওয়াক ইন্টারভিউ সংসা জাকা ও তালনি শাল চিচুকু শালনি জরাঙ্কা দামচি সাতামুই সতী থামচি নি ছিমি সারিং নি দাম বরে তামুই সতী থামচি নি বিছিং আসু থাইঙ্কা ফিল সেল রিপ্রেজেন্টেটিভ এফ এস আর অব টেম্পোরারি ন বেসিস ন তালাং জাংনাই ওয়েস্ট ত্রিপুরান বাকি খরকচা নর্থ ত্রিপুরা খরকচা সাউথ ত্রিপুরা খরকচা দলাই খরকচা খোয়াই গুমতিটি সিপাহী জলান বাকি খরকচা কাইদক আসুক থাইন বাকি নে ওয়ার্কিং ইন্টারভিউ নাহা জাংনাই

0: জুলাই দেবরমানী রেসাপুং নি লগে লগে সিনে হায়ুনে খরাং অরণ পাইখ্যা যতন হামবাই
1: শুনলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্য ব্যক্তি অনুষ্ঠান হায়ুনে খরাং আকাশবাণী মিলনিয়া এখন যন্ত্রসংগীত।

শুনলেন যন্ত্রসঙ্গীত। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আজ সকাল অনুষ্ঠানটি। বন্ধুরা, আজ পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 16 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার। আজকের দিনের 1502 সাল ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিলিওতে প্রথম পা রাখেন এবং ওই এলাকার নাম রাখেন হন্ডুরাস। ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর্স পদ থেকে স্যার তমাস মোর পদত্যাগ করেন 1532 সালের আজকের দিনে। গ্রিসের স্বাধীনতার যুদ্ধে তুরস্ক গ্রিসের শৈলি শহর দখল করে নেয় 1822 সালের আজকের দিনে। নীল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুয়েটসের 4টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় 1974 সালের আজকের দিনে এবং প্রায় 139 জনের প্রাণহানি ঘটে। বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয় 1881 সালের আজকের দিনে। ব্রহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রহ্ম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1890 সালের আজকের দিনে। সাল 1916 ওসমানীয় সাম্রাজ্যের ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গোপন সাইকোস পিকট চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ককে রোমে পোপ পঞ্চদশ বেনিডিক্ট কোনো নাইজের মাধ্যমে সেন্ট হিসেবে ভূষিত করেন। হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার চালু করা হয় 1929 সালের আজকের দিনে। জাপানের প্রধানমন্ত্রী তোশি ইনোহাই টোকিওতে আততায়ীর হাতে নিহত হন 1932 সালের আজকের দিনে। সাল 1945 জার্মান নাৎসি বাহিনী অবলুপ্ত ঘোষণা করা হয়। ব্রিটিশ ক্যাবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব রাখা হয় 1946 সালের আজকের দিনে। জেনারেল পার্ক চুংহির নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার সামরিক অভ্যুত্থান হয় 1961 সালের আজকের দিনে। সাল 1969 সোভিয়েত নবযান বেনাস 5 শুক্রপৃষ্ঠে অবতরণ করে এই দিনে। সাল হল 1969। 1974 সালের এই দিনে বাংলাদেশ ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর হয়। এর ফলে বেরোবাড়ি ভারতের এবং দহগ্রাম আসলাং লাঠিতিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। জোসেফ টিটু দ্বিতীয়বারের মতো সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি আজীবনের জন্য মেডেন্ড পান 1974 সালের আজকের দিনে। সাল 1975 সিকিম ভারতের 22তম রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভুক্ত হয়। মৌলানা হামিদ খান বাসানি ফারাক্কাবাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন 1976 সালের আজকের দিনে। সৌরজগতের অভ্যন্তরভাগে শেষবারের মতো দেখা যায় হেলির ধূমকেতু 1986 সালের আজকের দিনে।
1991 সালের এই দিনে ইরানের প্রেসিডেন্ট খাতামির সৌদি সফর করেন। 20 বছরের মধ্যে প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সৌদি সফর। সাল হল 1991। 2007 সালের এই দিনে নিকোলাই সার্কোজি ফ্রান্সের প্রেসিডেন্ট এর দায়িত্বভার গ্রহণ করেন। এবারে দেখে নেব জন্ম। 1821 সালের এই দিনে পানতি লোবোভিচ চেবিশেভ রুজগণিতবিদ এবং গণিতের সেন্ট পিটারবার্গ গণনার প্রতিষ্ঠাতার জন্ম হয়। জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক হেমেন স্টাইনটল এর জন্ম হয় 1823 সালের আজকে দিনে। বাংলার নাট্যোৎসাহী শিল্পকলা মানবদরদী ব্যক্তিত্ব মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম হয় 1831 সালের আজকে দিনে। টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউজ এর জন্ম হয় 1831 সালের আজকের দিনে। তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের তৃতীয় রাষ্ট্রপতি জালাল বয়ার এর জন্ম হয় 1883 সালের আজকের দিনে। তার মৃত্যু হয় 1986 সালে। জাপানি চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার কেনজি মিজুগুচি এর জন্ম হয় 1898 সালের আজকের দিনে এবং তার মৃত্যু হয় 1956 সালে। আমেরিকান অভিনেতা হেনরি ফন্ডা এর জন্ম হয় 1905 সালে এবং মৃত্যু হয় 1982 সালে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার এনি ম্যাকরমিক এর জন্ম 1906 সালে এবং মৃত্যু 1991 সালে। প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা বিকাশ রায় এর জন্ম 1916 সালে এবং মৃত্যু 1987 সালে। মেক্সিকান কথাসাহিত্যিক হোয়ান রুলফোর এর জন্ম

1918 সালের এই দিনে আমেরিকান ভাষাবিদ ইউসিএল এর অধ্যাপক ভিক্টোরিয়া ফ্রমকিন এর জন্ম হয় 1923 সালের আজকের দিনে এবং মৃত্যু 2000 সালে। আমেরিকান অর্থনীতিবিদ মার্টন মিলার এর জন্ম 1923 সালের আজকের দিনে এবং মৃত্যু হয় 2000 সালে। মার্কিন কম্পিউটার বিজ্ঞানী আইভান এওয়ার্ড সাদারল্যান্ড এর জন্ম 1938 সালের আজকের দিনে। নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী ইওয়ান গেয়র্গ ব্যাটনটস এর জন্ম 1950 সালের আজকের দিনে। আইরিশ চলচ্চিত্র অভিনেতা, নির্মাতা এবং পরিবেশবাদী পিয়ার্স ব্রসনার এর জন্ম 1953 সালের আজকের দিনে। আর্জেন্টিনার টেনিস খেলোয়াড় গ্যাব্রিয়েলো সারাতিনি এর জন্ম 1970 সালের আজকের দিনে। নিউজিল্যান্ড এর সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ম্যাথু হার্ড এর জন্ম 1972 সালের আজকের দিনে। এবারে দেখে নেব মৃত্যু। ফরাসি কবি, সমালোচক, পণ্ডিত এবং রূপকথার লেখক সাল পেরো এর মৃত্যু হয় 1703 সালের এই দিনে এবং জন্ম হয়েছিল 1628 সালের। প্রখ্যাত ফরাসি গণিতবিদ জোসেফ ফুরিয়ের জন্ম 1830 সালের মৃত্যু 1830 সালের এই দিনে। ভারতীয় সঙ্গীতজ্ঞ, নাট্য ব্যক্তিত্ব এবং হিন্দু মেলার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক গণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় 1869 সালের আজকের দিনে। ষষ্ঠ মোহাম্মদ উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান এর মৃত্যু হয় 1926 সালের আজকের দিনে। ইংরেজ প্রাণ রসায়নবিদ এবং চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী ফ্রেডরিক গোল্যান্ড হপকিন্স এর মৃত্যু হয় 1974 সালের আজকের দিনে। জন্ম হয়েছিল 1861 সালের। চণ্ডীদাস ন্যায় তর্কতীর্থ মহামহোপাধ্যায় এর মৃত্যু হয় 1954 সালের এই দিনে। জন্ম হয়েছিল 1865 সালে। প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক কেদারনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় 1965 সালের এই দিনে এবং জন্ম হয়েছিল 1891 সালে। মালির প্রথম প্রেসিডেন্ট মাদিবু কেইটা এর মৃত্যু হয় 1977 সালের এই দিনে। ভারতের অগ্রণী চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার ফণী মজুমদার এর মৃত্যু হয় 1994 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1991 সালে। সুইজারল্যান্ডের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী হাইনরিস বুরার এর মৃত্যু হয় 2013 সালের আজকের দিনে। আজাদ রহমান বাংলাদেশের বরেণ্য সঙ্গীত ও সঙ্গীত পরিচালক এর মৃত্যু হয় 2020 সালের এই দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালে। প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় 2021 সালে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখিয়ে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনটি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন 7:35 এবং 7:40।

বাজে 5 মিনিটে এবং বেলা 1:40 দুপুর 2টে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যনা সংবাদ অসীমান্তিক সাক্ষাৎকার ব্যক্তিগত অনুষ্ঠান 2:15 শুনবেন লক্ষ্মীপুর বরপাথুরি এলাকার বাসিন্দা অপন সবরের একটা সাক্ষাৎকার গ্রহণে বিক্রম চক্রবর্তী আমি নারী অনুষ্ঠানটি শুনবেন 2:30 অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা রয়েছেন শিক্ষিকা সোনালী চক্রবর্তী 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান বিকেল 5টায় এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10 শুনবেন একই সুরকারের গান লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:45 কাকবরক অনুষ্ঠান সন্ধ্যে 6টায় অনুষ্ঠানে প্রথমে শুনবেন কথিকা বিষয় বিবাহের বয়স পরে শুনবেন হাসকনি খরাং অনুষ্ঠানে আজ শুনবেন মলসুম গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে কিষাণবাণী সন্ধ্যে 6:30 7:05 শুনবেন পালাকীর্তন মাথুর এর দ্বিতীয় পর্ব পরিবেশনায় বিমল দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:45 এবং 7:55 শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে লাইভ ফোন ইন মনে মতো গান শুনবেন রাত 8:05 9টায় যুববাণী 9:30 শুনবেন সারগম অনুষ্ঠান শুনবেন সদ সরং রাগে বেহালা বজে শোনাবেন ভিজি যোগ হারানো দিনের গান শুনবেন রাত 10টায় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে এবারে এখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় জয়তী চক্রবর্তী

রবীন্দ্রসঙ্গীত শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। এবারে সরকারের কিছু প্রকল্প নিয়ে, কিছু তথ্য তুলে ধরছি। সরকার নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্প চালু করেছে। এর মধ্যে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন এবং কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্রগুলিতে প্রধান প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে। বর্তমানে চালু থাকা প্রধান ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হল আর্থিক সহায়তা ও কৃষি, পিএম কিষাণ, কৃষকদের আর্থিক সহায়তার জন্য ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রকল্প। স্বাস্থ্য ও নিরাপত্তা, আয়ুষ্মান ভারত, দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য স্বাস্থ্য বীমা বা চিকিৎসা খরচ প্রদানের একটি অন্যতম প্রধান স্কিম। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি ও সুরক্ষা বীমা যোজনা, নামমাত্র প্রিমিয়ামে জীবন বীমা ও দুর্ঘটনা বীমা সুবিধা। খাদ্য ও আবাসন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ ও শহরাঞ্চলে গৃহহীন ও নিম্ন আয়ের পরিবারগুলিকে সাশ্রয়ী মূল্যে পাকা বাড়ি নির্মাণে সহায়তা দেওয়া হয়। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রেশন কার্ডের মাধ্যমে দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা। বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি অনুষ্ঠান আজ সকালে। কাল সকালে প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সামনে ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তার পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আরসি বিস্তারিত খবরে, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তারই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোটেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়নও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টা দত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহি সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুত ভাণ্ডার, দীর্ঘ

0: মেয়াদি এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা, আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জাহেদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন।
1: ভারত হর পরিস্থিতি ইউএই কে সাথ কন্ধে সে কন্ধা মিলাকর খড়া হ্যাঁ আগে ভি খড়া রহেগা।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগার জানিয়েছেন দু দফার আলোচনার পরেই সিদ্ধান্ত, আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু ৩ টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২৩ টাকা থেকে কমিয়ে ১৬.৫০ টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৬ টাকা। আগামী এক পক্ষকাল এই হার কার্যকর হবে, আজ থেকে তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের ৩০ তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালু হতে চলেছে। আগামী ২৯শে জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ্য, ২০শে থেকে ২৯শে জুন প্রশিক্ষণসহ দরকারি নথি ছাপানোর কাজ এবং ৩০শে জুন থেকে ২৯শে জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় ১৩,০০০এরও বেশি বিএলও মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত ২৭ এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত ৫ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার ৩ IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবানে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তির সন্দেহের তালিকায়, নতুন করে তদন্ত শুরু হয়, মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দেশ্বরীকে কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার ১৮ এবং রাজ্যসভার ১০ জন সদস্য থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব

ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। রাজ্যে আরও একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব সন্তোষ কুমার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন। তিনি জানান, এই ব্যাটালিয়ন গঠনের জন্য কেন্দ্র সরকার এককালীন 50 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি পরিকাঠামো নির্মাণের জন্য অতিরিক্ত সর্বোচ্চ 30 কোটি টাকা পর্যন্ত ব্যয়ও কেন্দ্র বহন করবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে সংস্থাটি পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র NTA এর অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ জানিয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে নিট UG পরীক্ষা বর্তমান OMR ভিত্তিক পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদারকে রাজ্য সরকারের বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। তিনি নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ও অধিকর্তা পদে দায়িত্বে থাকবেন। তাছাড়া তিনি অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মেঘা জৈনকে ঊনকোটি জেলার জেলাশাসক পদে বদলি করা হয়েছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে গতকাল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন CGST আগরতলা অফিসের অতিরিক্ত কমিশনার স্যামুয়েল এস ভাইফেই। অনুষ্ঠানে জেলাশাসক তার ভাষণে আকাশবাণীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শাস্ত্রীয় সুরে গিটার পরিবেশন করেন পঙ্কজ কুমার দাস। তবলা সহযোগিতায় ছিলেন দেবজ্যোতি দাশগুপ্ত। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। মুখ্য সচিব JK সিনহার পৌরোহিত্যে গতকাল সচিবালয়ে সরকারি দপ্তরগুলিতে ডিজিটাল গভর্নেন্স ক্যাম্পেইন শীর্ষক 150 দিনের বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, এই কর্মসূচি মোট 9টি গুরুত্বপূর্ণ প্যারামিটারের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল রাজ্য তথা দেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাজের আওতায় নিয়ে আসা। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ত্রিপুরা এখন সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং চলতি মাসের মধ্যেই রাজ্যের 8টি জেলার সব সভাধিপতির অফিসে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। গতকাল গীতাঞ্জলি গেস্ট হাউসের ট্রেডার 29তম গভর্নিং বডির বৈঠক শেষে তিনি একথা জানান। PM ডিভাইন প্রকল্প সম্পর্কে তিনি জানান, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে বিনামূল্যে মাইক্রোগ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্য ধীরে ধীরে সৌরশক্তির দিকে এগোচ্ছে। দক্ষিণ জেলার লাউগাং এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি নতুন শাখা খোলার উদ্যোগ নিতে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে চিঠি দিলেন এলাকার বিধায়ক দীপঙ্কর সেন। চিঠির প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক শ্রী সেন। সিপাহীজলা জেলার রুদ্রসাগরের উপর নির্ভরশীল প্রায় 300 শতাধিক মৎস্যজীবী পরিবারের কথা মাথায় রেখে গতকাল রুদ্রসাগরের জলে বিভিন্ন প্রজাতির 2 লক্ষাধিক মাছের পোনা ছাড়া হয়েছে। তাতে ব্যয় হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস জানান, এতে উপকৃত হবেন সমবায় সমিতির অধীনে থাকা মৎস্যজীবীরা। দক্ষিণ ত্রিপুরা জেলার অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে গতকাল বিলোনিয়ায় সৈনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্য সৈনিক পর্ষদের সহকারী সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর PK সিং উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড

মানেক সাহা জানিয়েছে, রাজ্যের পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অযথা উৎকণ্ঠা না হতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান। পেট্রোল পাম্পগুলি থেকে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল নেবার প্রয়োজন নেই বলে তিনি জানান। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় গতকাল থেকে দক্ষিণ জেলার 3টি পৌর ও নগর সংস্থা ও 8টি ব্লকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির। জেলা ক্রীড়া ও যুব কল্যাণ আধিকারিক রিতেশ শীল জানান, শিবিরগুলিতে ফুটবল, ভলিবল, খো খো, কাবাডি, ওয়েটলিফটিং, অ্যাথলেটিক ও জুডোর প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 13.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপর্ণাদেব বর্মা। তিনি রাষ্ট্রবক্ষর ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রবক্ষর ইয়াকসুনি বারজা ইয়াচাকমানে ইয়াগুলো পুইলা সিকিম বেড়াইমাও থাঙ্গানো বেড়াইমা জরা রাষ্ট্রবক্ষর ইয়াকসু গ্যাংটক সিকিমনি হাস্তে সংসার মাসাল পালাইমা পান্দাবো মানজাগানো সিকিমনি মানন কেন্দ্রব সংসারজাক ও পান্দা সিকিমনি হাস্তে ফা মন্ত্রী অক্রাতাই কেন্দ্রনি ডোনার মন্ত্রীরকবো মানজাগনানি ককতঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিনি কাইবা হাকতর বেড়াইমানী ওলনৈনি সালও তিনি নেদারল্যান্ড থাংসগৈকা বীরকুংখলাও বন লামসকা ডাচ বুইহা মন্ত্রী টম বেরেনসেন নেদারল্যান্ড বেড়াইমা জরাও মন্ত্রীবক্রক ডাচনি মন্ত্রীবক্রক রব জেতেন বাই বখাকনৈনি ককলাম সালাইয়ানো তাই হা বুবাগ্রাতেই বুবাগ্রা জগবাইব মালায়ানো মন্ত্রীবক্রকনি অ বেড়াইমুং বখাকনৈনি হালকন তৈব ক্রাক খালায়ানো ভারত ইউরোপ বাই ফিয়কজাক বানিয়ানি ক খালাইমান রগী কাইসা ক্রাক হালক সংসাই তিসাওয়ান হিব খাকা জাগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারতনি টংনাই রকনি বখা কক নারকনানি কক্ব টংগো আবনো কারিব কিচাসক নাংকুকমা বাবায় ক খালাইমাও মুংসই এঙ্গান হিব খাকা জাগো আগরতলা হাপাংনি মেডিকেল ডং নকতনি তাংবেখ্রে ফুয়ারনাও কেন্দ্রনি সাকামতৈ নুকুং হামক্রাই নাইকুং খক নৈরা স্নিচি থাম রাজাক ব্রৈচি দক রাসাইরাংনি গসিমং রেখা হানি সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীয়করা সাকা আবোবাই আগরতলা হাপাংনি মেডিকেল ডং নকতর নৈ সাই নৈচি দক নৈচি সিনি রং বিশিনি সিমি এমবিবিএস কোর্স তৈব কাইসারা আচুকথাই তৈ পিজি কোর্স তৈব কাইচার চি থাম আচুকথাই বাংরি মানানো বসাকা ও মেডিকেল আচুকথাই বাং রেজাকমাবাই হাস্তে হাপাংনি তৈ হাপাং ফাতার মেডিকেল ডং নকতর এমবিবিএস আচুকথাই বাঙ্গি এঙ্গানো কাইবারা বাচি ব অ সাকথারমুনি বাকি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈ কেন্দ্রনি সাকাম নুকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডানো হামবাই ইয়াফারকা হাস্তেও নাংমান ইসুক পেট্রোল ডিজেল খাটিজাক তঙ্গ হুনি সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা লুকুরক্ন মন্ত্রীয়করা কবকমুং নারেখা ওয়ানায়াউই টংনাও পেট্রোল পাম্পনি নাংয়াউই ইয়াকবারা পেট্রোল নাহারিয়া টংনানি কবকমুং নারেখা ব ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবা এনটিএ সাকা নিট ইউজি নৈ সাই নৈচিদক আমজকমুং বুসকাং নৈচিসা জুন তালো অঙ্গানো হদালামনি বখাকতৈ আমজকমুঙ্গ আচুকনাই রক তাই মা ফাসংন এনটিএ অফিসিয়াল চ্যানেল পৈতু জানানি কয়মুং নারেখা আমজকমুঙ্গ আচুকনাই স্রংনাই রক বুসকাং জুন তালনি চিব্রি সালমারিনি বিশিং আমজকমুংনি এডমিট কার্ড মানবাইয়ানো কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাকা বুসকাং বিশিনি সিমি নিড ইউজি আমজকমুং ওএমআর রায়দানো সলাইয়ী কম্পিউটার রায়দাতৈ আমজকমুং নাহার জাগানো ত্রিপুরাও কতাল ইনকাম টেক্স রিফর্মস নৈ সাই নৈচিবা সামুঙ্গ ফনাং জাকা আবনি মুং রাজাকা প্রারম্ভ নৈ সাই নৈচি দক আবনো তুইমিয়া আগরতলা ইনকাম টেক্স ভবন কাইসা হজাক মুং ককলাম সালাইমা পান্ডা সংসা জাকা পান্ডানো চেঙ্গি রেখাই ইয়াকবারা ইনকাম টেক্স কমিশনার অমিত কুমার পান্ডে কক নারকনাই রকসাকা ইনকাম টেক্স কে রং 1961 সলাই জাকা ইনকাম টেক্স রিফর্মস নৈ সাই নৈচিবা ইনকাম টেক্স কে রং নৈ সাই নৈচিবা নো কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমন নৈ সাই নৈচিব্রী বিশিব সংসদ বাজেট পেশ ক্লাইমা জরাও খুরসামানি আবতাকলাই বিশিনি এপ্রিল পুইলা সালমারি নিশিমি সামুঙ্গব নাংজাখা ও বাবৈনতই ককলাম সালাইনানি থাঙ্গি কথাজাগ ইনকাম ট্যাক্স কমিশনার রূপক কান্তি ভট্ট

0: আচার্য শাখা ইনকাম ট্যাক্স কে রং 1961 তে ইনকাম ট্যাক্স কে রং 2025 নিবিশিং গবং ফেলাইমুং করে পিয়া ইনকাম ট্যাক্স কে রং 2025 টঙ্ক সংলুকু রকনি বাগৈ লাইতে সাতে ক্লাই ক্লাই জাখা আকাশবাণী বিশি চুকুচি পুংমানর গৈ হাকতর বাই বাকসা আকাশবাণী আগরতলানী চেতন বাই মিয়া সুকান্ত একাডেমি ও ক্লাসিক্যাল রিসা পুং পান্ডা সংসার জাখা পান্ডানো চেঙ্গি রেখা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আবনো কারিব পান্ডা মানজাখা জি সি এস টি আগরতলা হাবানকনি ইয়াকবারা কমিশনার সামুয়েল এস বাইফেই কক নারকমা ও হাঙ্ক নাইকলফাং আকাশবাণী সামংনতই বলাইখা পান্ডা ও গীতার তামকরং পঙ্কজ কুমার দাস তবলা তামকরং দেবজ্যোতি দাসগুপ্ত মানজাখা সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার শাখা আগস্ট পুইলা সালমারি নিসিমি থামচি সালমারি জরা হাস্তেব লুকু লেখামুংনি পুইলা বেরেম সংসার জাগানো মিয়া আগরতলা ও কক্তমা থুমনাই রকনি থুমো ব শাখা উলনুই বেরেমনি লেখামুংনি সামুং বসকাং বিশিনি মার্চ তালনি বিশিঙ্গন পাইরে জাগানো উনকোটি হাঙ্কনি হাঙ্কর নাইকলফাং তমাল মজুমদার ন হাস্তে হাপাংনি আলাইদা তাঁকরা আচুকথায় সেজাকা ব আমচাই হামক্রাই নাইখুংনি আলাইদা তাঁকরাতে দাগিফাংনি বারজাও তঙ্গানো আবনো কারিব ব হরবথারনাই নাইখুংনি দাগিফাং অঙ্গে ইয়াকবারা বারজা ইয়াজাগানো আমচাই হামক্রাই নাইখুংনি দাগিফাং মেগা জৈন্য উনকৌটি হাঙ্কনি হাঙ্কর নাইকলফাংনি আচুকথায় সেউই রহরজাখা তাবুক নবার তিবারনি কক্তমা বসকাং দাম নৈচিব্রিয় হাস্তিনি যত্ত হাঙ্কর নবারওয়াতেই বাউই মানুহনৈ হজাক খ্লাইকা নবার তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি আগরতলাও আইচুগ খামানি তুংমারি তংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতি 35 জরাওয়াতেই বাখা 3.2 মিলিমিটার ককব্রক বাই কক্তমা পরিমং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই এঙ্গানো সানজানি দামচিনি তামৈ সতি ব্রৈচিবাও
1: আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও দেখার সময় সকাল 7:47 হয়ে 18 সেকেন্ড শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান পরিবেশনায় প্রমিতা মল্লিক।

বন্ধুরা, ক্ষতি মানুষের কি না করতে পারে! প্রতিনিয়ত মানুষের নানা কিছু না কিছু ক্ষতি হয়েই থাকে। কখনো কখনো মানুষ সচেতন থাকলে ক্ষতি পুষিয়েও নিতে পারে, তবে যে ক্ষতি হয়ে যায় সে ক্ষতির দাগ অনেক সময় থেকেও যায়। ছবি মায়া মৃগ আর গানটির গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার শিল্পী নিজেই, অর্থাৎ মানবেন্দ্র মুখোপাধ্যায়।

দেবে। ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমতো কানে সুখ সাব্য, নয়তো বা ফার্মাকোলজি তাই নিয়ে আজ লেকচারে নাব্য, লেকচারে নাব্য, লেকচারে নাব্য। ক্ষতি কি

হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন পড়বে প্রেসক্রিপশন মতো, হয়তো মিক্সচার গুলো সার্ভ করবে আউটডোরে এমনি ডিউটিটা পড়বে প্রেসক্রিপশন মতো মিক্সচার সার্ভ করবে। সব দিক আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাববো, নয়তো বা ফার্মাকোলজি টাই নিয়ে আজ লেকচারে নাববো লেকচারে নাববো লেকচারে নাববো। ক্ষতি কিনা হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য।

বন্ধুরা, অনেক সময় আমরা জানা কথাও ভুলে যাই, মনে রাখা যায় না, অনেক সময় কাজের চাপেও অনেক কিছু ভুলে যাই। আবার অনেক সময় আমরা বিপদে পড়লে কোনো আরাধনা বা প্রার্থনা করে বসি, আমরা ইষ্ট দেবতার কাছে প্রার্থনা চাই যে পথ বলে দাও, উপায় খুঁজে দাও, এরকম। আসলে মানুষ অসহায় হলে ওই পথ ধরে। শুনব লালু ভুলু ছবির এই গানটি। গানটি লিখেছেন শৈলেন রায় এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

বন্ধুরা, আমাদের মন কখন কি করে, কখন কিভাবে, কখন কোথায় চলে যায় আমরা শত চেষ্টা করেও ধরে রাখতে পারি না। কখনো কখনো মাঝেরূপে বইটা হাতে নেমে পড়ে দিল দরিয়ায়, অথই সাগরে। আসলে মনটাকে নিয়ন্ত্রণ করাটা বড়ই কঠিন। শুনবো নবজন্ম ছবির গানটি। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ।

বন্ধুরা, শুধু গগনে কালো মেঘের ঘূর্ণিপাক ধরে না, অনেক সময় আমাদের মনের মধ্যেও ঘূর্ণিপাক ধরে। কখন যে কার কপালে শনি ভর করে তা বলা বড় মুশকিল। এর থেকে কাটানো হলো ধৈর্য এবং লক্ষ্য স্থির রাখা, তাহলে এর হাত থেকে রেহাই পাওয়া যায়। শুনবো বসন্ত বাহার ছবির গানটি, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার ঘনপ্রকাশ ঘোষ।

আপনারা শুনছেন ছায়াগীতি অনুষ্ঠানে, বিভিন্ন বাংলা ছবির গান, একই শিল্পীর কণ্ঠে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। বন্ধুরা, আমরা সময় গায়ের রূপ দেখে মানুষ চেনার চেষ্টা করি, তা যে দাহাবল তা বিভিন্ন কাজে বিভিন্ন প্রমাণ পাওয়া যায়, পরে আমরা হয়তোবা আফসোস করি। শুনব বোধ ছবির গানটি। গানটি লিখেছেন শ্যামল গুপ্ত এবং সুরকার শিল্পী নিজেই।

লোকে বলে লজ্জা নাকি নারীর বোষণ, আমি বলি লজ্জা মানুষের বোষণ। লজ্জা আছে বলেই আমরা অনেক সময় অনৈতিক কাজ থেকে বিরত থাকি, তা নিজের এবং সমাজের এবং মনুষ্য জাতির পক্ষে একটি ভালো লক্ষণ। শুনবো অশান্ত ঘূর্ণির ছবির গান, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রাজেন সরকার।

অনেক সময় আমরা বাধ্য হয়ে নির্দিষ্ট লক্ষ্য এবং পথ ছেড়ে অন্য পথে যেতে হয়। অনেক সময় আমরা বিপদে পড়ি, অনেক সময় সেই অলক্ষ্য পথে গিয়েও জীবনের জয় চলে আসে। আসলে কখন জীবনে কি লেখা থাকে ঠিক বোঝা যায় না। ছবি উত্তর পুরুষ, গানটি লিখেছেন শ্যামল গুপ্ত এবং শিল্পী সুরকার শিল্পী নিজেই।

বন্ধুরা, জীবনে কখনো কখনো এমন সময় আসে যে মন খুব আনন্দে দুলে ওঠে। আসলে মনে যদি আনন্দ না থাকে তাহলে কোনো কাজই ঠিকভাবে হয়ে ওঠে না। তাই মনটাকে একটু আনন্দের মধ্যে রাখতে হয়। শুনবো দেয়া নেয়া ছবির গানটি। গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল গুপ্ত। গানটি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

দেয়ানে আঁচুবির গানটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে। বন্ধুরা, আমাদের মন অনেক সময় আনচান করে ওঠে, পাওয়া না পাওয়ার হিসাব কষে এরকম হয়ে থাকে। শুনব শুভদৃষ্টির ছবির গান। গানটি লিখেছেন শ্যামল গুপ্ত এবং সুরকার শিল্পী নিজেই।

বন্ধুরা, জল আমরা সবাই ভালোবাসি, আর থেকে আসি সবাই একটু না একটু জল কেলি করতে পছন্দ করি। আর কেউ কেউ আছেন অত্যধিক জলপ্রিয়, তাদেরকে পানকৌড়ির সঙ্গে তুলনা করা হয়। পানকৌড়ি যেমন সারাদিন জলে থাকে, জলে থেকে মাছ তুলে তুলে খায়, তেমনি এইসব লোকদেরকেও পানকৌড়ির সঙ্গে তুলনা করা হয়। শুনব জয়া ছবির গান। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়। আর গানটি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: নাড়ে
1: না না মস্ত বড় লম্বা সুরে শুনে তুলে আছড় মারে মস্ত বড় লম্বা সুরে শুনে তুলে আছড় মারে
0: আহা হা

আমরা অনেক সময় কাজে এত একাগ্র থাকি যে কোনো কিছুতেই হঠাৎ চমকে উঠি, আবার অনেক সময় না পাওয়া জিনিস হাতে আসলেও চমকে উঠি। মানে চমকে ওঠার অনেকগুলি কারণ থাকে। শুনবো নিষ্কৃতি ছবির গানটি লিখেছেন শ্যামল গুপ্ত এবং সুরকার শিল্পী নিজেই।

বন্ধুরা, আমরা অলীক স্বপ্ন বা অলীক স্বপ্ন দেখতে কত না ভালোবাসি। কখনো কার মন্দিরে কখন কি ঝংকার বাজে তাও নিয়ে ভাবি। শুনবো সুদূর নীহারিকার ছবির গানটি। গানটি লিখেছেন শ্যামল গুপ্ত এবং সুরকার শিল্পী নিজেই।

ছায়াগীতি অনুষ্ঠানে এতক্ষণ পরিবেশিত হল বিভিন্ন বাংলা ছবির গান। শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন হিন্দি ছবির গান অনুষ্ঠান গানে গানে। গানে গান অনুষ্ঠানে আজ প্রথমে শুনব আই মিলন কে রাত ছবির গান। শ্রোতা বন্ধুরা, ছবিটি নির্মিত হয়েছিল 1991 সালে। এবং ওই বছরে মুক্তি পায় এবং ছবিটি খুব জনপ্রিয় হয়েছিল মিউজিক্যাল ও ফ্যান্টাস্টি রোমান্টিক্স সিনেমা হিসাবে। শুনব অনুষ্ঠানের প্রথম গানটি অনুরাধা পড়োয়াল এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে।

আই মিলন কি রাতে এই ছবিটি মিউজিক্যাল ফ্যান্টাস্টি এবং রোমান্টিক সিনেমা নামে খ্যাত গুলশন কুমার প্রযোজিত এবং কে পাপ্পু পরিচালিত এই ছবিটি তার দুর্দান্ত গানের জন্য বিশেষভাবে পরিচিত। শুনব আরেকটি গান অনুরাধা পড়োয়াল এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে।

ছবিটি মুক্তি পায় 26 এপ্রিল 1991 সালে। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অবিনাশ ওয়াধবন সূর্য নামে এবং শাহীন পূজা নামে। শুনব আরেকটি গান, এবারে শিল্পী অনুরাধা পড়ুয়াল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে শুনছেন আই মিলন কি রাত ছবির গান। ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, পরেশ রাওয়াল, অলোকনাথ এবং অরুণা ইরানি। শুনবার একটি গান, এবারে গানটি শুনবেন অনুরাধা পড়োয়াল এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে।

ছবিটির গল্প হলো দুটি ভিন্ন সামাজিক অবস্থানের প্রেমিক প্রেমিকার প্রেম এবং স্থানীয় এক মন্দিরের তান্ত্রিকের অভিশাপের উপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে। শুনবো একটি গান, এবারে শিল্পী অনুরাধা পড়ুয়াল।

তান্ত্রিকের চক্রান্তে নায়ক নায়িকা সাপে রূপান্তরিত হওয়ার মতো একটি ফ্যান্টাস্টি টুইস্ট গল্পের আকর্ষণ এই ছবিতে। শুনবো একটি গান।

গানটি শুনলেন অনুরাধা পড়োয়াল এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে। বন্ধুরা, ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বিখ্যাত জুটি আনন্দ মিলিন্দ এবং গানগুলি লিখেছেন সমীর। ছবির সব গানগুলি খুব জনপ্রিয় হয়েছিল। শুনবো এবারে গানটি, এবারেও শুনবো অনুরাধা পড়োয়াল এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে।

ছবিটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 1,02,00,000 টাকা এবং সে সময় বক্স অফিসে এই ছবিটি রোজগার করে 2,01,00,000 টাকা, প্রায় 99,00,000 টাকা আয়, মানে লাভ করে ছবিটি। এই ছবিকে সেমি হিট সিনেমা হিসেবে ঘোষিত করা হয়। টি সিরিজ আয়োজিত এই ছবির মূল আকর্ষণ ছিল এর অডিও ক্যাসেট, যার মাধ্যমে সে সময় প্রত্যন্ত অঞ্চলে এবং নানা জায়গায়

গানগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। শুনবো আরেকখানি গান, এই গানটিও শুনবো অনুরাধা পড়োয়াল এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে আজ শুনলেন একে হিন্দি ছবির গান, আর ছবি ছিল আই মিলন কি রাত। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ পরিবেশিত হল দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন ভজন নিবেদনে দেবাশিস দাশগুপ্ত।

এতক্ষণ নিবেদিত হল ভক্তিগীতি। নিবেদন করলেন দেবাশিস দাশগুপ্ত। আকাশবাণী বিলোনিয়া। এখন প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং এরপরে শুনবেন বিবিধ, এরপরে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

0: সাজাতঙ্গ কৌদুখলাই সাহর দি নরকি সৈজা ককলব রক কক তাং রক তঙ্গি দকা কেন গেফাইদি হজারও কক্তুক আসাকাই সাবত কক্তুক। হ্যালো হ্যালো ফুঙ্কা হাম ননব লামসগ বুক ওয়াকিদি দাদি খনাই দো দশাদি নইজা কগ্ল ব্রক দমকা নেন সাবই মানো দসাজ বুমুং সাদি দা
1: রাংনি কবং সুবই কবং মা বইয়া রাঙ্গ খরক দুগিরি বেড়ানো কবাই নু খুব কিছি মকল নিমুকি সকরই বহক মাইচরই কক থানা রঙিয়া লামা করজা লামা নিবুসু নরই হিনা ব থাক ফানক্রই আনি লামা আং লামা করওই লেঙ্গুরুং নাঙ্গই হিমবই টংফ্রু মায়া গনাং খরকসা মাইবুতই সারি থাপিগই হানি না হাইপুরো আনো দাগারই ঠিকলাই রিখা মাইবুতই খুগ আনি হাবলিয়া সেই ব লেঙ্গুরুং নাঙ্খা বিখা বিরই আংলে সানাব আনো খিকলাই দাগারি ফুরো ইয়াকুম্ব বাইয়ই থাঙ্কা হামিয়ানি থানি থগিয়া হামবাই
0: মেডাম হামবাই
1: বিনি
0: হে সাবই খোনার নাই ফিয়া ব বখাই তাঙে সায়া হনু
1: খাওয়ি কাইসানতে কাইসা তা মুসুদি হামজাংমা বাহাই পিসারই রিদি কু গিয়া বরক ন গুমসানা খাইদি লামা সিয়ান লামা ফুনুদি কাইসা বুতুয়া কক থানা রঙিয়া খাপসাংমা রেওই খুব সুসুই ছলাই বন তুই জলই তুইদি রি কিছি কানজা খরক থকরই মনৈয়া কারই বন হামজাক দি হামজাকমা মানই ন তুই কাংমা হামবানো মাই অখৈমা ব হামবানো রাংজাক বোখা মানজুই মানানো হালক বাহাম সেই বহঙ্গানো থৈয়াজাক বাগৈ পিঠার জাক সংনাই সৈকতাং হালক সৈমুক হাই ওংনাই হামবাই মেডাম
0: বেলাই হামবাই
1: খুলুমবাই থা
0: দ হামবাই হামবাই অবংখা বুকুক ওয়াকিটি সাহর কাব বিনি সাজেক জুয়েলি দেববর্মা বাই সিজাক কক লগ্ন ব সাইখানা রাখা এনকে ফাইডি হাজারও কক্তু গেসাক বিনি স্বাগতম কক্তুক। হ্যালো হ্যালো ফুঙ্কা হাম লামসগ এই খাই দো আনি খরান খাই মেয়া দা দ দ
1: খরং আছে কাহামকে খায়
0: দো দ

0: লক্ষ্মী থঙ্গ 101.6 মেগাহার্স এফএম জেন্টাজার স্টুডিও আসুক সাকাং বিনতা গেছেন খাপং ইয়াখরাই পান্ডাও নরকনি সিজা কক্লব রক খানালাই থঙ্গ কক্তুক তে হিংকে ফাদি অজরাও কক্তুক গেসাকনাই কক্তুক স্বাগতং হ্যালো হ্যালো ফুংকাহাম লামসগো
1: বাইনানো ফুংকাহাম দলাচন
0: দ সিনে মুরিগা দে তাকো ব্রিজেস না গেই নরক নরক নিশ্চি যা কক লব রক দংকাকে নরক শাহরি মানো শাহরনা নিবাগে চিনরনে কক লব নাম্বার অংখা 0381-232-6253 ও কক লব নাম্বার নরক শাহরি মানো গেই ফাদিও জরাবো কক লব তাংসা নরক ন শাহই খনার ওয়ান কক লব নিমংখা ওয়ান সুগো ও কক লব সিনাইংখা বরম গনাং জক শেফালি দেপরমা ইয়াক শিয়াগরা লামা কুপলং আং কাপজাক

বেখানি লামাও মুখ থাংনি মুখ দ্রৈ থংগার সালফিও গিয়া নক ডগার আং হাতি জাতি ফনাঙ্গই দাল বিদাল মানেই সেগৈ তুবুই মানলিয়া কাইতর দিয়ান ইয়াকারই মকল ফিয়ক দি সেলেংমা শিংসানি বহগ হামজাকমা আচাই শীতুন হায়ুং তুই সুরু সুরু বহর নিনি লামাও বউই রাই টংথকনি খুম্বার ফিয়া নগলে সাইসুং থং থং জাতি গুরই মোনা গেজারা অনুরগ্ন সাবই খানারকা বরম গনাং জুগ শেফালি দেববর্মানী সৈজাক দাংসা গগলব খাখলায়ও নরক খানাতক জাক পাইখানা অঙ্কাই দাখো বুকো মারা থেকে চিং সংযত নরক দমং নরকনি সৈজাক গগলব রক অজারা অনুরগ সানানি মুচুমি দংখা সৈজাক দঙ্গ অঙ্কাই নরক আংবাই শেয়ার খাইমানও তেই যত খাই দংনাই মারে কিচিং সংনব নরক খানারি মানো অঙ্কাই গবাং মা দঙ্গ যেন কক্লব সৈকরং রক লেখা বাইয়া সৈও তে তাবুকনি যে গতাল গতাল আচাই সংরকনি বেরব গবাং মা দঙ্গ কক্লব সৈনা হামজাক মানি হায়াতানা গবাং মা লুকুরক যেন সৈমানি বকনাও আও যেন সৈমুংনি কক্ন সানা থাকে সাবাইয়া সৈমুংনি সিনিমুং অসংসার যতনি সিলাই কুচুগ দংনা হাই আং মানসুগু দামনি হিংকে সৈমুং গলাঙ্গই যেন থাঙি মানখাকাই কুসুম কুসুম আর সৈমুং বিজাবনি সৈকাঙ্গ তরগো বিজাব দিখলায় গলাঙ্গই মানখাকাই আ বিজাব হিয়াবা কুসুম কুসুম নথাঙ্গি দঙ্গ সিনিমুং গথাঙ্গি দঙ্গ শাক মাংসে কমরি থাকবান শাকনি এলেম শাকনি সুয়ার যে সৈমুংনি বিশংতে কক্লব সৈগ্রং উথুন আবো কথমা সৈগ্রং উথুন এবার কথমা বসাংতুং কথমায় উথুম সৈগ্রং রকনি বুমুং যে তরকমানি আবো ফিয়াবা থিপ্লায়া সিনেমুং হলি মানুষ

0: তামো ও চুগিয়া মানে হিমই মাইয়া ইয়া কই মাইয়া বা তামো মকল মকল নুগিয়া না হাইবানো সাউই মানো না হেঁকে নমুং ন সানানি মুচুঙ্গি নতংখা চিনি আকাশবাণী মাইকরং না মুচুঙ্গি তংখা হেঁকে নং বড় খরকসা সঙ্গ তুমি ফানো ফাই মালাই ফাই মানো নিনি সৈজা গবং মারক তংখা হেঁকে নং খরকসা সুকনি থানি এপ্লিকেশন রক রহরি মানো নং ফাইয়া পানো হেঁকে তমুং ন চিনি কুচুগো তংনাই চিনি ম্যাডাম এবার যে যে নাইকলি তংনাই বড়ক ন সানানি বাকে অ্যাপ্রুভ রেখা সানানি বাকে গসিমুং রেখা হেঁকে নং যে পুরো সানানি সেপ পানো আপুরো নং বরক তুবই ফানো সাউই মানো তা বেলাই হামবাই কক দুক দেখ হামবাই হামবাই আমা থাকুক সত্যজিৎ হ্যাঁ গতমা বসারক হুকে বি দং হিনসাও পিয়াবা চিনি দিনে খাবং এখরাই পান্ডাও হুকে তো ককলব ককটং সিমি সেব রাগ অরকাই যে অবনো আং সান মচুঙ্গ যে চিনি হাস্ট যে গতমা বসা সেই দংনাই কক বরক গতমা বসা সেই দংনাই রক সেব মাইনিয়াবা সানানি মুচুঙ্গি দোকানকে চিনি আকাশবাণী হয়তো জুদা খাইন কগ্রবাইনি পান্ডা হই দো আর রক খনার জাগ জুদা খাইন আলাইদা আব কথমা বসা নি দো আরো জুদা খাই সেবরি জাগ হে তমু নরক নরক সেই যাক কথমা বসা রক সানানি মুচুঙ্গি দোকানকে নরক আকাশবাণী ফাই মালাই ফাই মানো চিনি আকাশবাণী গব্রক সেসন ফাই মালাই ফাই মানো তাই নরক কয়লাইরি মানো সানানি বাকি হাই তমুং নাইকল নাইরক গসিমুং রেখা কেবা নরক সানানি বাকি সেপ মানাই গে ফাইদে অজরাও কক দুগিয়া সাকিনাই সাবতং হ্যালো গরঙ্গে মালিয়া সাবজানিকা হাই চিং দাবো খাপং এখানে পান্ডাও হাই তো চিং ককলব ককটং সানানি বাকি নরকনি কাইসা সেপ কাহাম হানি মানো গে ফাইদে অজরাও কক দুগিয়া সাকিনাই সাবতং হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কাহাম লামসগো
1: বাইয়াঙ্গন তাকু পেকর জালান দিরিকাস্তো
0: দসাদে
1: বাইনি নি খরাং কেন মেলা চেন মরে মরে আংকিশা কবুঙ্গাম সঙ্গ সিনি যে আকাশ বানে আগু প্রোগ্রাম চলি তমান রেডিও কাওই না দো আব তলা কেন খানা না লাগা গা হানি বাজে কিশা যাই কিছু চিনা ও তোমার অন্য কিছু থাকে বেলা কেন থানা চা খাওয়ান রেডিও কাওয়াই না তো
0: চিনি থানিয়া হাইফানো যে নাইকল নাইরক সানাই তামুংখা নাই দিহিনি হাই খাবং এখরাই পান্ডাও যক লব ককটং রক খনালাই দংলাই।

0: অভয়দেও জরাও কোকদুগে সাকনাই স্বাগত কোকদুগ হ্যালো
1: হ্যালো,
0: ফুঙ্কা হাম লাম
1: কাহাম
0: সগো
1: বুকুম তো গাং হাই হাই আং বিছন মন অঞ্জলি
0: আই দ
1: জরা
0: সারি
1: না নাই মাছি না।
0: দ দ সারি হ্যালো
1: গাং হাই কক লক খানান্তা
0: উম উম
1: সারাং তো খনাই আ পাসা পাই আং কক দুব জরা কি সোনা ছিল না হইতা
0: দ দ দ
1: আনে কক কক লক নি গুমাই মিনি বাই আনি কক পং খাসি পারং গে থাঙ্গ নি নে মংকু ইথান তুই বুক বুকছি নি পারং গে থাঙ্গ উঠিলে না হালাং নি নি পাই আনি কখমা রং ব জাগা ছিলাং কিনা খাও থেকে ব কমার থাঙান লাইও থেকে ব সাকি চুগান অলঙ্গ ছিল অলঙ্কে খং খাবি সিং ছিলেন নিনে বাইয়ানি কক মারপা আছে দাংলাং সৈমা নার থাঙ্গে আং কলম তলাও না ছিং আং কং ইয়ান আং সুদাং থাঙ্গে ছিল

0: olok kan. Asunan.
1: Do belai keno khana to kha belai keno hambai haino hai kurungai khana to to kok lob shawi khana ra mani bagai au nge ang to khana ui tongo norok ni khorang te ani khorang bang ta wisa khana tongo phia ba sai mai nya norok tam ni bagai ani khorang ba khana yang kha ang kai chini a yang to joto no thik na tongo ga phia hai phano abu to chang awasak sai mai nya ba ang kai norok ko jarawo kha bangya khrai pandano khana tongo te ba খাবাঙ্গে খাই পান্তাও নরক নি সেইজা কক লক লক না খাই তঙ উতে যত খাই তঙ মারে কিচিং সংব খনা উই তঙ হংকে নরক বো নরক নি সেইজা কক লক লক তঙ উই তঙ কাংকে নরক কক দু খাই শাহর দে চিনরনি কক দু নাম্বার রাখা 0381 232 6253 ও কক দু নাম্বার ও কক দু খাই শাহর দে নরক নি সেইজা কক লক লক

0: ফাইদে হেকে জরাও ককলব তাংসা নরকন সাউই খানার ওয়ানে ককলব নি মং অংখা শারিক ও ককলব ন সেইনাই অংখা বরম গনা নন্দ কুমার দেব বর্মা অরসে নাখ্রাই রক থমজাক কাবুই ফাইমানি নখা ফুদুলু দুলু সাতুং সেরেম আমিং হাই রকই তঙ্গ পানথর হাথায় তৈরুকুঙ্গ গাতিও তৈখগৈ কিফিলু সাম্পারি বুখরৈ আসি কর্মলক ইয়াকতক রসামি নখাও বাচাওই নাইখলাই তঙ্গ বিশিঙ্গ কচকচাক মাং গচাম লেংলাজাক হাবা ইয়াকারজাক জরা তখলাই থাঙ্গ খামা চুমুইনি উকলক বখাক মুকুমো ইয়াফার ফেহেলৈ লাংমানি কথমা সেজাক ফিরো সুতরা তিন রকম হাইনো হাইতে তাংসা কগলব সাউই খানার কা কগলবনি বমংখা শারিক সেইনেখা বরম গনাং নন্দকুমার দেব বর্মা চিং খাপং ইয়াকরাই পান্দাও বাই কেন কগলব রক সাউই দংলায় তৈ নরকি সেইজা কগলব রক নরক সানানি হিংকে ককদু খাই মানো হিংকে চি নর জরাও ককদু ফাইজাক নাই নাই সাবতং ককদু হ্যালো হ্যালো ফুংকাহাম লামসগো ফুংকাহাম নরব খাই দো খাই দো সারি দো সারি বজা রেডিও দো আবো তো আবুসে সাবি মানো আরক সানাই
1: আবার কিছা ভাই নয় কয় মূকা তাবুকে লাইন রহনানি কিছা ব্যবস্থা থাকে বা
0: তাবুক চিনি পান্দা খাই দে মান
1: হ্যালো
0: ই দখনাই দো সারি
1: পড়াই বড় ন মা খাই বোখার দুঃখ নাকি আবার কিছা লাইন থেকে জানাইছা
0: চিনি এফএম পান্ডা

0: रुखने तुंग सारा पॉइंट मेगा हर्ट साइफे मुझे तीन खापंगे खरे पानदा चार स्टूडियो आसूक चांग बीनता इंक नाइते नाइते दाम सतो कानी नो नाइ तुमका चीनी पानदा चेंगजाक मानी इंक फादी अचराव तबोक तबरा मान मानी कक बड़ कक तुम बोपाग्र कृषा नाइलाय তিনি রাষ্ট্রবক্রগিয়াক চু সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রবক্রগিয়াক চুনে বার জায়গা চাকমানি গিয়াগুলো পুইলা সিকিম বেড়াইমাও থাঙ্গানো মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বিনি কাইবা হাক্তর বেড়াইমানি উলনি সালো তিনি নেদারল্যান্ড থাঙ্গি সগিকা বীরগুংখলা অবন লামসকা ডচ বুইহা মন্ত্রী টম ব্যারেন্টসেন হাস্টেও নাংমানিশেক পেট্রোল ডিজেল খাতিজাক দঙ্গ হনে শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা লুকুরক্ন মন্ত্রী অক্রা কবকুংনার খা ওয়ানাইয়াওই দংনাব ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং এনটিএ শাখা নিট ইউজি নৈশাই নৈজি দক আমজকমং বুসকাং নৈশাই নৈজি সা জুন তাল ইঙ্গান সালথাং ত্রিপুরা হাংকর নাইকলপাং ডক্টর বিশাল কুমার শাখা আগস্ট পুইলা শালমারি নিসিমি থামচি শালমারি জরা হাস্টেও লুকু লেখামুংনি পুইলা বেরেম সংসা জাগান আকাশবাণী ফিল চুকুচি বিশি পুংমানরগী হাক্তর বাই বাক্সা আকাশবাণী আগরতলানি চেতন বাই মিয়া সুকান্ত একাডেমি ও ক্লাসিক্যাল রুচাপুং পান্ডা সংসা জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমু অরণী নক আউটে ক্রিকেট বাতাইলাইমানি ফাইনেল কসমোপলিট ক্লাব তে ব্লাড মাউথ ক্লাব থাইন বুসকাং দামনী জিব্রিও হাস্টেনি যত হাংখর নবার ওয়াতেই ওয়াইমানো হই হজাক খাইকা নবার দিবার নাইখ আশক জরাতে খাবাইকা তাবসু জরা মানমানি কক বড় ককতমা বুবাগ্র গেমারে কিছু চিং খাপাইয়া খাই পান্দাও নরকনি সিজা কগ্লব্র খালাই থাঙ্গ কক দুঃখনি বিশিং ইংকে নরব নরকনি সিজা কগ্লব্রক সাহরী মানও কক দুঃখ লাই চিনরণী কক দুঃখ নাম্বারংখা 0381-232-6253 ও কক দুঃখ নাম্বারও কক দুঃখ লাই সাহর দি ফাইদি হিংকে অজরাব কক দুঃখ ফাইজাক নাই নাই কক দুঃখ স্বাগতং হ্যালো হ্যালো ফুঙ্কাহাম লামসগো হ্যালো দ ফুংডি বরকাহাম ননব সিমনানি বুকুক স্মৃতি না সাদে ওয়াতে ওয়াই দো না আনি আঙ তো আং খরাং কতর খাইন কক সাই দো তো ই ই
1: পারা মানিয়া কক খাইন নুকিয়ানো নুগৈ সিনিয়ানো সিনিউই আনি আসাইমা পারা নাশিকুই নাইখে বুফাং ওয়াফাং কয়নেনে মকল ফিলিগিয়াই নাচিগুই নাইবা বুবারছে কয়নেনে আপ্রু ওয়ান সুখা আ হলৈ নাহারছে বুফাং মোচাংয়া অংনাই
0: দ দ বেলাই খেন খোনাথ সেই মূল রগ্ন থাকিয়াও সেই দে হামবাই আমা বুকুক স্মৃতি সিমনানি সাহরকা কক দুঃখ লাই গেই মারে কেচিং যত খাই দায় তাকে বুকুক সং নরকব নরকনি সিজাক কক লব রক টংকাকে সাহর ইমানো চিনর চিনরনি কক দুক নাম্বার 0381-232-6253 খাপাং ইয়াখরাই পান্দাও চিং নরকনি সিজা কক লব রক নন চিং খনালাই দঙ্গ

নাইথুঙ্গু সারাসা পয়েন্ট অক মেগা হার সাই ফেমু জেন তজর স্টুডিও আসুক সাক আং বিনতা কেতাবুক জং জেংলাই নাই নরকনি হামজাক মা চিনি খাতুং মা পান্দা নরকনি হামজাক মা চিনি খাতুং মা পান্দা হংকে জং খানা লাই নাই নরকনি খানাতক জাক মানি রচা মুলক তা উচিনি স্টুডিও নি জরা কক তামুই তঙ্গু দিপনি দাম চিনি তামুই সতি থামচি থামঙ্গই মুফলি বাচি চুকুং জাংকে জর নরক যতন নি সানের মুচুঙ্গ তিনি নি সাল যতনি বাকি নৌকা হাম লাইনানি ইংথুন হংকাই নরকনি হামজক মা চিনি খাতুম পান্দা নচুং চেংলাইনে রেচাপং তাং সবাই আবনি আগলো কেন কক দুগি আসাক নাই ফিয়া কক দুগ দাই আসাক নাই হংকাই কক দুগ তো ফায়া কথা বুক জর হংকাই রেচাপং খানা লাই জং আবনি আগলো রেচাপং ও রেচাপং পাইখেন কক দুগ ইয়াসাক নাই হানি বাকি লগি তংদি খানাই তংদি পান্দা পায়া সাক ছড়া

আভা দিয়া চড়াবো কৌতুক গেছাক নাই কৌতুক স্বাগতম। হ্যালো হ্যালো দিবর কাহাম লামসগো সিনে মনে করি দ সাদে বড় চাপন করা নাই দশ নম্বরই পাঁচ নম্বরই বেটা দশ নম্বরই বাপ না দ বড় চাপ মহাবত দ বংখা তাকুক বিশ্বরায় রেচা বংখানা নাহিনী কহার কানাই গেলে বিনিখানা তকজক মানি রেচা বং তন

0: फैदा जरा कौतु गैसक नाई कौतु को शपथों नाई लेकिन रोगी हमजक मा चीनी खातों मा पांदाओ हेलो हेलो
1: हेलो
0: दीपर का हम लाम सोगो
1: दीपर का हम भाई ना
0: दो शिनी मुंगी करी
1: यंग सिंह सकल फिल्म देने से
0: दो बोर जब मंखना नाई
1: करेंगे बालों खाएं के जेकना करेंगे दीपर का हमारी वो बाइनो के से दीपर का हम
0: आ दीपर का हम नो नो बो सादे बोर जब मंखना नाई
1: गए सामने सुनाई মনে রেডি হইছে দেখা টাঙাই আমো খনাই নিয়া টাকা ভাই
0: তামো আ অবতো আং সাই সানাই ক যে নাই কোন নাই রগ্ন তো দশা দিব রে চাপন খনা নাই না
1: ও আং কি কি নি বেতা মখনা আছে
0: দশা দি
1: আমি শুনাই কা ও কেলো বলা রে তে রিসনারি এখন রে চাপন খনা দেখি দি
0: হ্যাঁ
1: হ্যাঁ নরমাল নরমাল মানে কি কর খনি মানে আং মানে খনা জি নিয়া
0: তে রিসনারি না হকে তো নং খনাই মাই নিয়া তং খা
1: মানে খানা চিনে যা গাই খানা রসা মঙ্গ তন বানি তন খান মদি যা
0: দ দ দ
1: এ কি যা রেডি বেছ না বাবা
0: দ বেলা কেন হাম ভাই ও জরা ও খানাই মান যা তুই ফন ও যত খানাই তং নাই রক নো রচা পং খানা নান বাগে খানা রে না হনি কক দ খাই মানি বাগে যত ন ন গাই ও জরা ও খানা দি গাই হনং তো খানাই মান যা ফন ও যে খানাই তং নাই মারে কিচিং সং নরক নি বাগে ও খানা তো রচা পং তাকুক দেনি নি গপক মুং বাই খানা রাজা কংকে খানা দি ও রচা মুং

0: ngaitongo 101.6 megahertz FM je tojro studio achuk chakang binotang ke aching khnalai tongo narokni hamjak ma chini khatong ma pandao khnatatok narokni khnatok jak pani ira chapung rokno ke phaidi kongtu ge sakna shabatong kongtu ko hello hello
1: hello bhai
0: adibor ka ham lam sogo
1: adibor kham bhai nalo
0: do sine mungni gari sabang ka
1: ang belbari yang bisi sondro ne সঞ্জয় শহর তো
0: তা খুব সঞ্জয় না দ বড় চাপন খানা নাই
1: হিন্দি সংখনা জীবন ভাই মুস্কান লিমনি জিসে দিন তেরে মেরি মনে
0: তা কক তাই চাইছে সাগরি
1: জিসে দিন তেরে মেরি মুস্কান ফিল্ম
0: জিস দিন তেরে মেরি মুস্কান ফিল্ম নি না দ দ মুস্কান চাপ খানা নাই টঙ্কা কায়ং খানা নাই

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর

0: প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এটি বৃহত্তর ভারত ইইউ সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী তাকে স্বাগত জানান। বিভিন্ন বয়স, অঞ্চল এবং ধর্মের ভারতীয় সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তাকে স্বাগত জানাতে সমবেত হন। তার আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থল মোদী মোদী এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমের এক পোস্টে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করে এই অভ্যর্থনাকে অসাধারণ বলে উল্লেখ করেন। একটি প্রতিবেদন,
1: The Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টিয়ানসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপিয়ান বাণিজ্য ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়ে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ের বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ে প্রধানমন্ত্রী যৌথভাবে যোগ দেবেন। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রারও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশযাত্রার উপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। সরকার পেট্রোল রপ্তানির উপর লিটার পিছু 3 টাকা করে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে।

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তার প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিম আজ তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। ক্ষেত্রেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন 200টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে আলোচনার পর সেই অর্ডার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিকই তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দুদফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। সামাজিক মাধ্যমের পোস্টে পিগট জানান, দুদেশের মধ্যে সার্বভৌমত্ব বজায়, অখণ্ডতা রাখা এবং শান্তি প্রতিষ্ঠায় এই আলোচনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। 1960 সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডোর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর 16ই মে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের থিম হল সুস্থায়ী ভবিষ্যতের জন্য আলোক বর্তিকা, যেখানে শক্তি সাশ্রয়ী আলো, পরিবেশ বান্ধব উৎপাদন এবং উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে আলোক ভিত্তিক প্রযুক্তি কিভাবে সুস্থায়ী উন্নয়নে অবদান রাখে তার উপর আলোকপাত করা হয়েছে। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি করা। পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময়ে পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজুদ্দিন ও গো সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমু নামুরা ও ইউ ইচি শিমোগামী জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আবারও আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠান।

sak jara tei no pai kya chini tini ni narok ni hamzak ma chini khatong ma panda gesang tabuk cheng la nei sirung di te shi di o panda o cheng je man chak cheng shak bai thang no cheng tam khe sirung nai tam khe shi nai abrok no tei no cheng sawo salayo au hngke cheng shi na ni nango sirung na ni nango chini lang mani pai thak jara no cheng sirung gi thango cheng je sa samung no pano a chai tro pano rungya cheng joto no sirung mani bising tino rungo rung mani bising tino cheng shiu cheng tomung no nogo mang no a chugi tongka hngke cheng mungsa siklak mungsa saiman glak nok ni nongkhor ka kaino cheng saiman nai rum di baksa nogo a chugi tongka hngke nok ni phatar nokhor ka hngke malkhung baiphano thangnani hingkangke malkhungni bararok bwsuknang abo sudun saiman yang thang hayada tamni hingke nokni nokhornani nangya hingke to saiman yabo ngani kokno hayada ba haini bagai no chung je sa samung humung rok bo chung khlai na yakai chung saiman ya chung sia a chung borok munu suni tamung no mohai hayada ba hingke phia ba chung puila katal katal puru je sapano surungnani thangke Jeshapano Klein any tankai, Jeshapano, she nani tankanke, Puila otung, Jayaropo ungo, Tung Shiaropo ungo, Jeshu Kubuni Shamung Rogo, Rungi don pano, Shiwi don pano, Tung Klaia Ashamung, Gisapano Klaia conke, Tungaro Puila tankanke, Tung Shiang Rao, Romdi, Dabu Shakam no Rogo pano, Tanka. কতর শাক হামনক তাবুক চিনি হাসতে নি যতন চলে কতর শাক হামনক লগ পর থাকা চং থাংনা নাঙ্গিয়া শাক হামিয়া রক ইয়া হাঙ্কে থাংনা বো নাঙ্গিয়া হায়া দবা শাক হামিয়া রক ইঙ্কা কাইসে চং শাক হামনক লগ থাঙ্গো শাক মাং নাইজাগো পিয়াবা চং থাংনা নাঙ্গিয়া হাঙ্কে তো চং নাইজাগিয়া সাইমানা নিব ক গিয়া হাঙ্কে চং থাংনা নি নাঙ্গা হাঙ্কে চং আতম শাহ গবাং মা বিল্ডিং খতল খতল দঙ্গ জুদা জুদা শাক নাইমুং জুদা জুদা ব্রী রং ওয়ার্ড আলাদা চলা রং ওয়ার্ড আলাদা হাই আবন কারিব বেমারি মুঙ্গে আলাদা আলাদা ওয়ার্ড দঙ্গ খতল দঙ্গ চেরাই রং খতল আলাদা দঙ্গ বোমা কতাল নাই রং খতল গবং মা খতল দং চিং পুইলা থাঙ্গে চিং সাইমান চিং ওয়াইসাপানো থাঙ্গিয়াকো থাংনানি নাঙ্গিয়া কংকে চিং শিয়া নংরা হায়া দেবা হাইনি বাকি নো যে সা সামু হুম পানো চিং শিয়া নংরা ও সকাং থাঙ্গিয়া খ্লাইয়া হংকে চিং শিয়া সাইমাইয়াং ও হাইনি বাকি নো চিং সুরংনা ব নাঙ্গো শিনানি ব নাঙ্গো সাইমানানি ব নাঙ্গো হংকাই চিং বাইকে শিনাই হংকে চিং নকনি নখরে থাং লাইসু খ্লাইকে নো চিং শিউ সাইমানো যে সা সামু হুমং রক পানো

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে।

0: যেহেতু একটা প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে বললেন,
1: হ্যাঁ হ্যাঁ জঙ্গল হয়ে গেছে।
0: তো সেই কারণে অনেকেই যেতে চাইছেন না। আচ্ছা, এবারে আসুন, যেহেতু এটা মুন্দাপাড়া, প্রথমে আসছি যে স্বাস্থ্য বিষয়ে। এলাকাতে হঠাৎ করে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন, তখন কিভাবে আপনারা সেটা ওনাকে হাসপাতালে পৌঁছান বা কি করেন?
1: দেখেন এখন তো যাই হোক আগে থেকে অনেকটা উন্নত হয়েছে, ঠিক
0: হুম
1: আছে।
0: হুম
1: যাই হোক আমি বলবো একটু তো হয়েছে না,
0: হয়েছে
1: ওই তো আছে পাড়াতেই দু একজনের গাড়ি আছে বা রাস্তার ওই দিকে গাড়ি আছে, ফোন করে দেয় ছোট বড় মোটামুটি সবার কাছে এখন মোবাইল আছে, ফোন করে দেয়, এসে অসুস্থ হলে অটো করে নিয়ে প্রাথমিক যে বরপাথুরি যে হাসপাতাল আছে ওখানে নিয়ে যায়।
0: কিংবা একটু গুরুতর হলে বিলোনিয়া
1: বিরিয়ানি
0: কাছাকাছি আছে মোটামুটি,
1: হ্যাঁ হ্যাঁ
0: নিয়ে আসা যায়। আর রাস্তা তো পিচ করা রাস্তা নেই, ইট বিছানো রাস্তা আমি আসার সময় দেখতে পেয়েছি, তো মোটামুটি কোনো অসুবিধা হয় না না বর্ষাকালেও?
1: না না অনেক অসুবিধা হয়, ইটের রাস্তাটা অনেক অসুবিধা হয়। যেমন
0: অসুবিধা হয়,
1: হ্যাঁ যেমন আমরা সাইকেল চালিয়ে যে মনে করেন বাজারে যাব
0: হুম
1: বা নতুন সাইকেল কিনলাম, কিছুদিন ভালো চলবে, তারপরে ওই নাট টাট লুজ হয়ে যাবে, অনেক আওয়াজ করবে সাইকেলে, বিভিন্ন জায়গায় আওয়াজ করবে, তারপর চাক্কা লিক হয়ে যাবে, এইসব
0: এমনকি রাতের অন্ধকারে এখানে তো রোড লাইটের কোনো ব্যবস্থাই নেই,
1: কোনো ব্যবস্থা
0: তো
1: নেই।
0: সেখানে আসা যাওয়ার ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হয়।
1: হ্যাঁ
0: তো রাতের বেলা আপনারা তাহলে কীভাবে আসা যাওয়া করেন, টর্চ লাইট হাতে
1: টর্চ
0: নিয়ে?
1: লাইট মেরে এই আর কি,
0: আচ্ছা,
1: টর্চ লাইট মেরে যেত, ওই যার টর্চ লাইট নেই এমনি যায় আইডিয়া করে একটু একটু ঝাপসা ঝাপসা দেখে
0: বা
1: দেখে,
0: সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসেন।
1: সন্ধ্যার আগে বাড়ি
0: আচ্ছা,
1: ফিরে আসে।
0: আর খাওয়ার জলের কী ব্যবস্থা, কীভাবে খান আপনি?
1: খাওয়ার জল ঠিক আছে, বাড়ি বাড়ি জল দিয়েছে পঞ্চায়েত থেকে,
0: মানে কোনো সমস্যা নেই?
1: খাওয়ার জলের কোনো সমস্যা নেই, শুধু সমস্যা আছে রাস্তা রোড লাইট
0: আচ্ছা,
1: এমন।
0: আর পড়াশোনার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই না শিশুদের বা ছাত্রছাত্রীদের?
1: পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো আমাদের ওখানকার যে গাইডেনরা ওরা একটু সচেতন আর কি,
0: আচ্ছা,
1: যার কারণে স্টুডেন্টরা আঁকবে না, ক্লাস 6-5 এর পরে আর কোনো স্কুলে ভর্তি হতে চায় না।
0: হ্যাঁ, সবাই যার যার কাজে কর্মে চলে যায়,
1: হ্যাঁ
0: এটা একটা বিরাট
1: আর
0: সমস্যা।
1: এখন কিছুটা আগে থেকে কিছুটা ডেভেলপ হয়েছে, তাও এক্সাইটেড লোক যেগুলো
0: না
1: মুন্ডা
0: হবে, কারণ
1: সম্প্রদায়।
0: পাশাপাশি অনেকগুলো বড় বড় স্কুল রয়েছে, খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয় উচ্চশিক্ষার ক্ষেত্রে। আচ্ছা, তো সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে সীমান্ত এলাকা হয়ে এই মুন্ডাপাড়াতে বসবাস করে আপনি কি মনে করেন যে অন্যান্য এরিয়ার চাইতে, এলাকার চাইতে আপনারা কি পিছিয়ে আছেন না মোটামুটি একই রকম তালে আপনারাও চলছেন?
1: না না কাঁটাতার সীমান্ত হওয়াতে আমরা অন্যান্য এলাকা থেকে অনেক ভালো আছি, অন্তত কোনো সমস্যা হয় না, কোনো গণ্ডগোল হয় না, আমি এটাই বলবো কোনো গণ্ডগোল কোনো সমস্যা হয় না।
0: এবং কোনো অংশ আপনারা পিছিয়েও নেই?
1: হ্যাঁ
0: আচ্ছা, তাহলে আপনি বলছেন কাঁটাতার হওয়াতে আপনারা খুব খুশি, খুব ভালো হয়েছে।
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন সীমান্ত এলাকায় বসবাসকারী মুন্ডাপাড়াতে একজন এলাকাবাসী আপন সবর, ওনার সাথে আমরা কথা বললাম যে কাঁটাতার হওয়ার আগে ওনারা কীরকমভাবে দিন কাটিয়েছেন এবং কাঁটাতার হওয়ার পর এখন কীরকমভাবে কাটাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে উনি বলেছেন। তো অসীমান্তিক অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অসীমান্তিক, আজ শুনলেন মুন্ডাপাড়া লক্ষ্মীপুর বরপাথরের বাসিন্দা আপন সবরের সাথে একটি সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি গ্রহণ করলেন বিক্রম চক্রবর্তী, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আমি নারী অনুষ্ঠানটি, অনুষ্ঠানে প্রথমেই থাকছে আমার কথা। আমার কথায় আজকের অতিথি সৌমি চক্রবর্তী, শিক্ষিকা অমরপুর।

0: নমস্কার, আমার কথায়, আমি সৌমি চক্রবর্তী, পেশায় একজন শিক্ষিকা। আমার বেড়ে ওঠা সংস্কৃতির শহর কৈলা শহরে। ছোটবেলা থেকেই বাবা মা নাচ গান শিখিয়েছেন। আমার নার্সারি থেকে পড়াশোনা কৈলাসহর শিশুনিকেতনে, তারপর কৈলাসহর দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এবং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি 2008। 2008 বিবাহসূত্রে অমরপুরে স্থায়ী বসবাস শুরু করি। ছোটবেলা থেকেই অভিনয়, কুইজ, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। কলেজে পড়াকালীন জেলা স্তরে বিতর্ক প্রতিযোগিতায় পরপর 3 বছর শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পাই। রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীতে বিশারদ শেষ করি। কলেজ লেভেলে 2টো ন্যাশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ হয়েছিল ত্রিপুরা থেকে, একটি ছিল ওড়িশা এবং একটি অন্ধ্রপ্রদেশে। 2006 গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে নর্থ ইস্ট কলেজগুলো থেকে বাছাই পর্বে দিল্লি রিপাবলিক ডে কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, কিন্তু কলেজে ইন্টারনাল এক্সাম থাকার কারণে আমি যেতে পারিনি। ইদানিং ব্যস্ততায় সাংস্কৃতিক চর্চা খুবই কম হয়, তবু গান বাজনা ভীষণ ভালোবাসি। নিজের অপূর্ণ ইচ্ছে পূরণ করতে 2018 ছেলেকে ক্লাস 1 অ্যাডমিশন করিয়ে দিয়ে আমি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে 2 বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হই। মা ছেলে একই টেবিলে একসাথে বসে পড়াশোনা করতাম। 2 বছর পর A+, মানে 80% ওপর নম্বর পেয়ে আমি স্নাতকোত্তর শেষ করি। এটা আমার কাছে একটা লড়াই ছিল। অনেকেই উপহাস করেছিল গ্রাজুয়েশনের 10 বছর পর আবার পড়াশোনা, কিন্তু আমার ইচ্ছেশক্তির কাছে উপহাসগুলোকে হার মানতে হলো। আমার ছেলে অমরপুর চারুভারতী শিক্ষা সদনে ক্লাস 9 পড়ছে। ছেলেকে গান, গিটার, কুইজ, বক্তৃতা, নাটক সব কিছুতেই অংশগ্রহণ করাই। আমার অপূর্ণতাগুলো ওর মাধ্যমে পূর্ণ হোক। আমার ছাত্রীদের এবং যে সমস্ত মেয়েরা আমার কথা শুনছে, সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, থেমে থেকো না, চেষ্টা করো, এগিয়ে যেতে কেউ থামাতে পারবে না। ধন্যবাদ।
1: আমার কথা অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন অমরপুরের শিক্ষিকা সৌমি চক্রবর্তী। আমি নারী অনুষ্ঠানে এবার শুনবেন শনিবার দুপুরের আড্ডা।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের শনিবার দুপুরের আড্ডায়। আজকের আড্ডায়, আজকের অনুষ্ঠানে এমনই একটা বিষয় রেখেছি যেটা আগেকার দিনে তো ছিলই, বর্তমানেও সমাজের একটা অভিশাপ, তা হল বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ। এই বাল্যবিবাহের ফলে ব্যাহত হচ্ছে অনেক কন্যা শিশুর ভবিষ্যৎ, নষ্ট হচ্ছে তাদের শিক্ষা, তাদের সমস্ত জীবনটাই এই বাল্যবিবাহের ফলে নষ্ট হয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানব এই সম্পর্কে আরও বিস্তৃতভাবে। আমাদের দেশে বৈধ বিয়ের জন্য মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছর নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ মেয়েদের বিয়ের বয়স 18 বছর আর ছেলেদের ক্ষেত্রে 21 বছর। এর আগে কোনো ছেলে বা মেয়ের বিয়েই মানে বাল্যবিবাহ। সরকারিভাবে প্রতিনিয়তই এই বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আহ্বান, শাস্তির ব্যবস্থা, সচেতনতার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেসরকারিভাবেও বাল্যবিবাহের কুফল সম্পর্কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, তবু কোনোভাবেই পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এই বাল্যবিবাহ নামের এই ব্যাধি। আমাদের দেশের গ্রামগুলিতে একটা সময় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ধুমধাম করে, রং মাখামাখি করে বিয়ের উৎসব হতো, আর বিয়ের অনুষ্ঠান মানেই মজার সব আয়োজন। কিন্তু বর্তমান সময়ে এমন আয়োজন খুব একটা চোখে পড়ে না। এখন দেশে প্রতিদিন গড়ে যতগুলি বিয়ে হয় তার অর্ধেকের বেশি হয় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। কোথাও কোথাও এমন গোপনে বিয়ে হয় যে পাড়াপড়শিও জানতে পারে না সেই খবরটি। এমনও দেখা যায় এক বাড়িতে বিয়ে হচ্ছে অথচ পাশের বাড়ির লোকজন বিষয়টি জানেনি না। কেন এমন গোপনীয়তায় বিয়ে হচ্ছে, কেনই বা এত গোপনীয়তা, কারণ কি? আসলে কারণ একটাই, একসময় আমাদের দেশে বিয়ের কোনো বয়স ছিল না। তথ্য অনুসন্ধানে এমন ঘটনাও পাওয়া যায়, 50 বা 60-এর দশকে গ্রামাঞ্চলে 6-7 বছরের কোনো মেয়ে শিশুর সঙ্গে 8-10 বছরের ছেলে শিশুর বিয়ে পর্যন্ত হয়েছে। দুপক্ষের অভিভাবকদের ইচ্ছেতে বিয়ে হলেও বিয়ের বর এবং কনে জানতই না বিয়ে কি জিনিস। বর্তমান সময়ে 6-7 বছর বয়সী মেয়ে শিশুর বিয়ের খবর কোথাও খুঁজে পাওয়া যায় না, গেলেও অনেক গ্রামে এখনও 11-12 বছরের মেয়ে শিশুর সঙ্গে 15-16 বছরের ছেলে শিশুর বিয়ের খবর কিন্তু শোনা যাচ্ছে। কোথাও কোথাও দরিদ্র পরিবারের 11-12 বছরের মেয়ে শিশুকে এলাকার প্রভাবশালী পরিবারের বয়োবৃদ্ধের কাছেও বিয়ে দেওয়ার নজির চোখে পড়ে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাল্যবিবাহের ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হয়, আর এসব বিয়েতে সহায়তা করেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজপতি এবং স্থানীয় যারা রয়েছেন গ্রামবাসীরা। জনপ্রতিনিধিরা মেয়ে বা ছেলের বয়স বাড়িয়ে বা নাম বদলে তাদের বিয়েও দিয়ে থাকেন। গ্রামের সমাজপতিরা অনেক ক্ষেত্রে এসব বিয়ের খবর জানেন, গোপনে এসব বিয়ে আয়োজনের খবর জেনেও তারা চুপচাপ থাকেন। কখনো কখনো বাল্য বিয়ে সম্পর্কে সমাজে সচেতন মানুষ জানার পর প্রতিবাদ করলে মেয়ের পরিবার থেকে বলা হয় স্কুলে বা বাড়িতে বখাটে যুবকরা মেয়েটিকে যন্ত্রণা দিচ্ছে, যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মেয়েকে দ্রুত পাত্রস্থ করতে হচ্ছে। কোনো কোনো পরিবার থেকে বলা হয় গরিবের সংসারে মেয়েটি অনেকটা বোঝা, তাই ভালো বা পয়সাওয়ালা অথবা প্রবাসী পাত্র পেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। এমন অনেক অজুহাত থাকে বাল্যবিবাহের ক্ষেত্রে। কোনো কোনো স্থানে যিনি বিয়ে পড়ান, পৃথিবী সৃষ্টি থেকে কোটি কোটি মেয়ের 6-7

বছরে বিয়ে হলো, কই কারো তো কোনো ক্ষতি হয়নি, এরমটাও কিন্তু বলা হয় এইসব বাল্যবিবাহের ক্ষেত্রে। তাই এভাবেই যুগের পর যুগ ধরে চলছে এই বাল্যবিবাহ।

ভয় দেখানো হয়, আজ বিয়ে ভেঙে গেলে এই মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারবে না মেয়ের অভিভাবকরা। সমাজে বর্তমানে এভাবেই চলছে বাল্যবিবাহের রমরমা। গ্রামাঞ্চলে অনেক অভিভাবক ভাবেন তার পরিবারের মান সম্মানের কথা, ভাবেন তিনি সমাজের অতি দরিদ্র একজন মানুষ। যেদিন তার কন্যা সন্তান জন্মগ্রহণ করল, সেদিন থেকেই যেন পরিবারের কর্তার মাথায় একটা পাহাড় সম বোঝা চেপে বসল। সেদিন থেকেই চিন্তায় তার জীবন যেন অন্ধকারময়। মেয়েটা একটু একটু বড় হওয়ার পর অভিভাবকের চিন্তার মাত্রাটা দ্বিগুণ হয়ে যায়। কোনো মতে 11 থেকে 12 বছর হলেই পরিবারের কর্তার দিন রাত দৌড় শুরু হয়ে যায় ঘটকের পেছনে, যেন কোনো মতেই বিয়েটা দিতে পারলেই তিনি দম ফেলে বাঁচেন। আসলে কি তাই? মেয়েকে অপরিণত বয়সে বিয়ে দিয়ে পরিবারের কর্তা কি বাঁচলেন? অনেক ক্ষেত্রে এমন ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। পরিবারের কর্তা নিজ হাতে তার কন্যার একটি সুন্দর ভবিষ্যৎ নষ্ট করলেন, তিনি নিজেও ডুব দিলেন অমানিশার কালো অন্ধকারে। অপরিণত বয়সের মেয়েদের বিয়ে দেওয়ার পর অধিকাংশ সময়ই প্রথমে যে জিনিসটি সামনে আসে তা হল, বিয়ের কিছুদিন পর স্বামীর বাড়ি থেকে মেয়েটি এসে তার স্বামীর বাড়ি ফিরতে চায় না। এমন ঘটনা অহরহ ঘটছে আমাদের সমাজে। যখন তার পুতুল খেলার বয়স, তখনই যদি থাকে সংসার নামক শৃঙ্খলে বন্দী করা হয় তাকে, তাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হয়ে থাকে। যখন অভিভাবকরা কোনো মতেই বুঝিয়ে সুঝিয়েও মেয়েকে তার স্বামীর বাড়ি পাঠাতে পারেন না, তখন সমাজপতিরা এ নিয়ে বিচার সালিশে বসেন, অথবা মামলা থানা আদালত করে কাটাতে হয় অভিভাবকদের। বাল্যবিবাহের ক্ষেত্রে অধিকাংশ সময়ই বিবাহ বিচ্ছেদের মাধ্যমে বিয়ের কবর রচিত হয়। আজকাল আমাদের সমাজে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। তথ্য অনুসন্ধানে দেখা গেছে, বর্তমান সময়ে যেসব স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাদের অধিকাংশই এই বাল্যবিবাহের শিকার। তাই বাল্যবিবাহের বিষয়ে সচেতন হতে হবে আমাকে, আপনাকে, সবাইকে।

0: হ্যাঁ, শনিবারের দুপুরের আড্ডায় আজকে আমরা আলোচনা করছি আমাদের সমাজের একটা অভিশাপ, যাকে বলে একটা ব্যাধি, বাল্যবিবাহ সম্পর্কে। আমি কথা বলবো এমনই একজন সোশ্যাল ওয়ার্কারের সাথে, জানবো বাল্যবিবাহ সম্পর্কে ওনার কাছ থেকে আরও বিস্তৃতভাবে। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের শনিবারের আড্ডায়।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, আজকে যেহেতু আমাদের বিষয় রাখা হয়েছে এই যে বাল্যবিবাহ সম্পর্কে, আপনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে কর্মরত আছেন, কোথায় বিলোনিয়ার কোথায় কর্মরত আছেন আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানাবেন, এবং আপনার নামটা।
1: একদমই, আমি দীক্ষা সাহা,
0: আচ্ছা
1: সোশ্যাল ওয়ার্কার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট।
0: আচ্ছা,
1: আমি দক্ষিণ ত্রিপুরায় ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটেই কর্মরত আছি।
0: ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন
1: ইউনিট, হ্যাঁ,
0: ইউনিটে আপনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে
1: সোশ্যাল,
0: কর্মরত আছেন। তাহলে
1: হ্যাঁ,
0: তো এ সম্পর্কে আপনি আরো ভালো জানতে পারবেন, যা আমাদের জানাবেন এবং শ্রোতা বন্ধুদেরও জানাতে পারবেন। আচ্ছা, এই যে বাল্য বিবাহ সম্পর্কে কি কি পদক্ষেপ এখন নেওয়া হয়েছে, বা মানে এটা কি কারণে এটা বেশি হচ্ছে, এটা এটা জানবো আপনার কাছ থেকে।
1: আচ্ছা, প্রথমত দুই তিনটা বিষয় আছে, যে বিষয় বিষয়টার জন্যই আমরা অনেক চেষ্টা করার পরও বাল্যবিবাহকে ঠিক সেইভাবে আমরা রুখতে পারছি না।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: প্রথমত হচ্ছে পোভার্টি, যেটা গরিবত্ব বা
0: দারিদ্রতা,
1: দরিদ্রতা যেটাকে
0: দারিদ্রতা।
1: বলে।
0: হুম
1: তো
0: হুম
1: মানুষ পরিবার কি হচ্ছে, মানে মা বাবা দুজনেই অনেক দারিদ্রতা দিয়ে যাচ্ছে,
0: হুম
1: তো শিশুরাও সেই দারিদ্রতাই উপভোগ করছে।
0: হুম
1: সেখান সেখান থেকে মা বাবা কি করছে, তাদের টাকা বাঁচানোর জন্য হোক বা ওদের পেট বাঁচানোর জন্য হোক, ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া দেওয়ার একটা প্রবণতা
0: হুম
1: দেখাচ্ছে,
0: হুম হুম
1: প্রথম এটা। দ্বিতীয় হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে বেড়ে গেছে,
0: হুম
1: এত পরিমাণে এখন মানুষ মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে।
0: হুম
1: মোবাইল থেকে ওই যে শিশুরা কি করছে, পালিয়ে বিয়ে করার একটা প্রবণতা সেখান থেকে বেড়ে গেছে,
0: বেড়ে গেছে। হুম
1: হ্যাঁ। দুই নাম্বার এটা, তিন নাম্বার হয়তো বা আমরা কোথাও না কোথাও আমাদের যে আইন যেটা আছে সেটা
0: হুম
1: ঠিক মতো প্রয়োগ করতে পারছি না
0: পাচ্ছি
1: বলেই
0: না। হুম
1: হয়তো মানুষ সেটাকে টেক অফ গ্রান্টেড নিচ্ছে,
0: হুম হুম
1: যে কি হবে, করলে করে দিই,
0: হুম
1: করলে বাঁচা যায়,
0: হুম
1: একটা মেয়ে উদ্ধার হয়ে যাবে, সেই প্রবণতাটাও কিছু কিছু মানুষের মধ্যে দেখা
0: আমরা
1: যাচ্ছে।
0: কিন্তু জেনেও সেটা লুকোনোর চেষ্টা করি, অনেকে কিন্তু
1: হ্যাঁ
0: জানে। হুম
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: হুম
1: সেটাই,
0: সেক্ষেত্রে
1: আমরা
0: আপনারা,
1: ভাবি যে একটা মেয়ে বিয়ে হয়ে গেলেই বাঁচা
0: হুম
1: বাঁচে,
0: হুম হুম
1: সে
0: সেটাই,
1: পরিবারটাও বাঁচবে, সে গ্রামটাও বাঁচবে।
0: সেক্ষেত্রে আপনাদের চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বা ভবিষ্যতে কি কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে আপনাদের?
1: হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে আমরা কি করছি, যেমন আমি একটু পরেই একটা কেসে আমি মুভ করব,
0: আচ্ছা,
1: তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যখনই আমাদের কাছে 1098-এ যখন আমাদের কল আসে, তা আমরা তৎক্ষণাৎ এসডিএম স্যারের সাথে, ডিএম স্যারের সাথে, কিংবা আমরা ডিসিএম স্যার ম্যাডাম আছে যারা
0: আচ্ছা,
1: নোডাল অফিসার হিসেবে যুক্ত থাকে, ওদের সাথে কোঅর্ডিনেট করে, এমনকি ওখানে লোকাল পিএস এর সাথে কোঅর্ডিনেট করে, আমরা ডিসিপিও আছি, সিএইচএল আছি, সবাই একসাথে আমরা ওইখানে রেড বলুন আর
0: আচ্ছা,
1: জুডিফিকেশন বলুন,
0: হুম হুম
1: আমরা সেখানে যাই, ওই যেখানে আমাদের লোকেশন দেওয়া হয় যে এই জায়গাতে বিয়ে হচ্ছে বা
0: হচ্ছে
1: বিয়ে হতে পারে,
0: হতে পারে। হুম
1: সে, হ্যাঁ, আমরা সেখানে যাই। সেখানে গিয়ে আমরা কাউন্সিলিং করি, পরিবারকে কাউন্সিলিং করি,
0: বোঝান। হুম
1: ছেলে
0: হুম
1: হলে ছেলেকে করি, মেয়ে যদি আমরা সেখানে মেয়েকে পাই,
0: হুম
1: তৎক্ষণাৎ আমরা কি করি, মেয়েকে আমরা রেস্কিউ করি,
0: হুম
1: রেস্কিউ করে আমরা অফিসে নিয়ে আসি, সেখান থেকে আমরা সিডাব্লিউসি তে সেটা প্রডিউস করি।
0: হুম
1: প্রডিউস করার পর সিডাব্লিউসি বাচ্চার সেই বর্তমান স্বাভাবিকতা বা বর্তমান মানসিকতা দেখে বাচ্চাকে 3 দিন বা 5 দিনের জন্য ওএসসিতে আমরা কাউন্সিলিং এর জন্য রেখে দিই,
0: আচ্ছা,
1: এবং পরবর্তীতে কি করি, যাতে এই বিবাহটা না হতে পারে,
0: হুম

0: বা এই তারা যাতে ভবিষ্যতে 18 বছর আগে যাতে এমন কাজ না করতে পারে,
1: হুম হুম
0: সিডব্লিউসি কি করে, দুজন দুটো ফ্যামিলিকেই ওরা যাতে আমাদের প্রত্যেক মাসে আমাদের অফিসে এসে এসে ওদের একটা কাউন্সিলিং এর একটা ডেট দেওয়া হয়, ওরা
1: আচ্ছা
0: এসে এখানে কাউন্সিলিং করে যায়,
1: আচ্ছা
0: বা যদি দরকার পড়ে আমরা নিজেরাও ওদেরকে বাড়িতে গিয়ে সে কাউন্সিলিংটা করে আসি।
1: হুম
0: এইরকম ভাবেই আমাদের কাজ
1: আচ্ছা এটা
0: চলছে। আর তাছাড়া আমাদের অ্যাওয়ারনেস তো আছেই
1: এটা তো
0: প্রত্যেকটা
1: গেল,
0: স্কুলে।
1: যদি বিয়ের আগে আপনারা খবরটা পান, যদি
0: হ্যাঁ,
1: বিয়ের আগে, যদি বিয়ে হয়ে যায়,
0: যদি বিয়ে হয়ে যায় সেখান থেকেও আমরা, সেখানেও ওই ক্ষেত্রেও আমরা যাই,
1: হুম
0: গিয়ে সেখান থেকে আমরা মেয়েকে রেস্কিউ
1: হুম
0: করে
1: হুম
0: আনি।
1: হুম
0: তারপর যদি সেটা বেশি দেখা, যদি কেসের উপর ডিপেন্ড করে,
1: হুম
0: যদি দেখা যায় যে এটাকে কেস করা উচিত,
1: হুম
0: তখন আমরা FIR ফাইল করি।
1: সেক্ষেত্রে কি ছেলে না মেয়ে দুজনের কি শাস্তি হয়?
0: না, ছেলে মেয়ে তো হয় না, মেয়ে তো 18 বছরের নিচে হয়,
1: হুম হুম
0: তো সেই ক্ষেত্রে তো সে মাইনর থাকে। এখানে
1: হুম
0: তো মেয়ের কোনো, সে তো নিজের ইচ্ছাতে তার যায় না, বা নিজের ইচ্ছাতে সে বিয়ে করতে চায় না,
1: হুম হুম
0: হয়তোবা পারিবারিক চাপে হয়, না হয়তো সে ভুল বুঝে
1: ভুল
0: এরকম
1: বুঝে
0: একটা স্টেপ নিতে বাধ্য
1: হুম
0: হয়।
1: হুম হুম হুম
0: তো সেই জন্য আমরা মেয়েকে এখানে আমরা করতে পারি না, একুইস্ট করতে পারি না, আমরা
1: আচ্ছা
0: ভিকটিম হিসেবে মেয়েকে আমরা আমাদের দেখতে হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু একটা ছেলে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরই বিয়ে করে,
1: হুম
0: তখন ওই ছেলের নামে এবং ছেলের পরিবারের নামে,
1: হুম
0: এমনকি
1: হুম
0: যদি ওই বিয়ের ক্ষেত্রে কোনো পুরোহিত, কোনো ডেকোরেটর, কোনো যে কোনো কেউ যে নিমন্ত্রণ
1: হুম
0: খেতে যায়,
1: হুম
0: ওরাও যদি ইনভলভ থাকে, তাদের নামও আমরা এফআইআর করতে পারি।
1: মানে কেউ যদি সেটা জেনেও যদি না জানান তাহলে তার নামেও কেস হতে পারে।
0: হ্যাঁ, তার নামেও কেস হতে পারে,
1: আচ্ছা, মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে, কথাটা
0: একদম
1: এরকমই।
0: একদম সেটাই।
1: ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দীক্ষা ম্যাডাম আপনাকে আমাদের অনুষ্ঠানে বাল্য বিবাহ সম্পর্কে কিছু বলার জন্য। এবং সবশেষে দুটি লাইন আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
0: আমি অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, প্রথমত যেটা আমি আমি অ্যাওয়ারনেস বলতে বলে থাকি,
1: হুম
0: যে যতটা সম্ভব
1: হুম
0: শিশুদেরকে সময় দেবেন,
1: হুম
0: আপনার মা বাবা হিসেবে সময় দেবেন, এবং মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবেন।
1: একদম
0: এই দুটো যদি করা যায়, তাহলে হয়তো বা আমরা অ্যাওয়ারনেস আর করতে হবে না,
1: হুম হুম
0: অটোমেটিক্যালি বাচ্চারা সেখান থেকে বুঝতে পারবে, তাদের জীবনের জীবন কি মূল্যবোধ আছে সেটা বুঝতে পারবে,
1: হুম
0: এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে।
1: ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে
0: ধন্যবাদ আমাকেও যে এখানে সুযোগ
1: সময়
0: করার
1: দেওয়ার
0: জন্য,
1: জন্য।
0: এই আমাদের এই সমাজের এই অভিশাপ সম্পর্কে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ, এবং আকাশবাণী বিলোনিয়াকেও ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকে।

0: এবার বাল্যবিবাহ সম্পর্কে আমরা আরেকটু বিস্তৃত আর একটু গভীরে জানব একজন আয়ুর্বেদিক চিকিৎসকের কাছ থেকে। উনি শান্তিরবাজার হসপিটালে কর্মরত রয়েছেন, ডক্টর নিবেদিতা গুহ। ম্যাডামের কাছ থেকে জানবো যে এই যে বাল্যবিবাহটা একটা মেয়ের জীবনে কতটুকু অভিশাপ নিয়ে আসতে পারে, অর্থাৎ তার শারীরিক দিক থেকে কি কি ক্ষতি করতে পারে। প্রথমে ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শনিবার দুপুরের আড্ডায়।
1: নমস্কার।
0: হ্যাঁ, আজকে জানবো আপনার কাছ থেকে যে এই যে কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার ফলে তাদের শারীরিক কি কি সমস্যা হতে পারে। ম্যাডাম,
1: আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাল্যবিবাহ সম্পর্কে। বাল্যবিবাহ এখন একটা গুরুত্বপূর্ণ সমস্যা দাঁড়িয়েছে। 18 বছর আগে মেয়েদের এবং 21 বছর আগে ছেলেদের বিবাহ, যেটা মা এবং শিশু শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এখন কি কি ক্ষতিকর প্রভাব পড়লো সেটা আমরা একটু বিস্তারিত ভাবে জেনে নিই। মায়েদের জন্য ক্ষতি, যেমন শারীরিক ক্ষতি হয়, যেটা হলো অল্প বয়সে করে সম্পূর্ণ ভাবে গঠন না হওয়ার কারণে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
0: আচ্ছা,
1: অনেকটা দেখা যায় মেয়েরা রক্ত শূন্যতা বা এনিমিয়ার সমস্যা
0: ভোগে।
1: অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত ব্লিডিং হওয়া, যাকে বলে আর কি, যেটা মানে অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। প্রসব জটিলতা বা সিজারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
0: আচ্ছা,
1: তারপর মায়েদের থেকে বিভিন্ন মানসিক ক্ষতি হতে পারে, যেমন মানসিক চাপ, ভয়, উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে জীবনটা কাটাতে হয়। হতাশা দেখা যায় এই মায়েদের মধ্যে। অনেক দেখা যায় যে সংসারের দায়িত্ব সামলাতে না পারে।

0: আসলে ওদের অনেক মানসিক ভারসাম্যহীনতার শিকার হয়, পরিবারের দায়িত্ব সামলাতে কষ্ট হয়, অনেক চাপগ্রস্ত সহিংসতার শিকার হতে পারে, সামাজিক অনেক ধরনের ক্ষতি হয়, যেমন অনেক ওদের কম বয়সে বিয়ে হওয়ার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়, আর্থিক স্বাবলম্বী হতে না পারে, দারিদ্রতা চলতে থাকে। এখন আমরা জেনে নেব যে শিশুদের জন্য যে বেবি বাচ্চা জন্মা শিশুদের জন্য কি ক্ষতি হয়,
1: হতে পারে
0: যেমন শারীরিক ক্ষতি, যেমন স্বাস্থ্যগত ক্ষতি, ক্রোমোজোমের শিশু বা আমাদের একটা আছে না যে নর্মাল হয় 2.5 থেকে 3.5 কেজি যে একটা বাচ্চাদের নর্মাল হয় আছে না, ওর থেকে মানসিক, যেমন শিশু শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, মায়ের অপুষ্টির কারণে শিশুর যত্ন ঠিকঠাক ভাবে হয় না অনেক ক্ষেত্রে, তো এই ধরনের শিক্ষা বৃদ্ধি করতে হবে এবং মেয়েদের স্কুল এবং উচ্চ শিক্ষায় ওদেরকে উৎসাহিত করতে হবে, পরিবারকে সচেতন করতে হবে যে ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে বুঝাতে হবে, বা ওদেরকে 18 বছর আগে বা বাল্য বিবাহ যে এগুলো যাতে না করায় এই সময় সচেতনতা বাড়াতে হবে, সচেতনতার কর্মসূচি কিভাবে করতে হবে, কিভাবে বাড়াবে বাল্য বিবাহের প্রতি সম্পর্কে গ্রামে শহরে প্রচার করতে হবে, স্বাস্থ্যকর্মী শিক্ষকদের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে, আর মিল করতে হবে যেমন মেয়েদের ন্যূনতম বিবাহের বয়স হলো 18 আর ছেলেদের 21 বছর, তো তাদেরকে বুঝাতে হবে বা তাদের পরিবারকে বুঝাতে হবে যে আইন ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা রয়েছে।
1: ঠিক আছে, অনেক অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা কথা বললাম শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটালের আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর নিবেদিতা গুহের সাথে। ম্যাডাম বললেন আমাদের যে এই বাল্যবিবাহের ফলে মা এবং শিশুর স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তাহলে বন্ধুরা, এই যে বাল্যবিবাহ সমাজের একটা ব্যাধি, তা থেকে আমাদের দূরে থাকতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। তার জন্য প্রথমত যেটা করতে হবে তা হলো সচেতনতা, সচেতনতা বৃদ্ধি করতে হবে অভিভাবকদের মধ্যেও, গ্রামবাসী শহরবাসী যারাই আছেন সবাই এর কুফল সম্পর্কে জানতে হবে, তাহলে অনেকটা মুক্ত হতে পারে এই বাল্যবিবাহের মতো অভিশাপ আমাদের সমাজ থেকে। আজকের মতো বিদায় নেব শনিবারের আড্ডা থেকে। আকাশবাণী বিলোনিয়া, শুনলেন শনিবারের আড্ডা, এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ, পরে শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।
2: आकाशवाणी समाचार के साथ मैं लवलीन निगम। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत नीदरलैंड्स दोस्ती का प्रतीक है। प्रधानमंत्री ने हेग में एक सामुदायिक कार्यक्रम में हेग को भारत नीदरलैंड मित्रता का जीवंत प्रतीक बताया और कहा कि डच नेता भारतीय प्रवासी भारतीयों के योगदान की लगातार सराहना करते हैं। प्रधानमंत्री मोदी ने कहा कि नीदरलैंड के समाज और अर्थव्यवस्था को मजबूत करने में प्रवासी भारतीयों की भूमिका पर प्रत्येक भारतीय को गर्व है।
3: नीदरलैंड्स के समाज और यहाँ की इकोनॉमी में जो कंट्रीब्यूट कर रहे हैं उस पर हर भारतवासी को गर्व है। मैं आज इस अवसर पर नीदरलैंड की जनता का, यहाँ की सरकार का आभार व्यक्त करता हूँ। मैं यहाँ की जनता को 140 करोड़ भारतवासियों की तरफ से अपनी शुभकामनाएं देता हूँ।
2: श्री मोदी ने कहा कि भारत दुनिया का तीसरा सबसे बड़ा स्टार्टअप इकोसिस्टम है। उन्होंने कहा कि भारत में एआई समिट का सफल आयोजन किया गया। प्रधानमंत्री ने कहा कि भारत दुनिया का सबसे बड़ा रेल नेटवर्क में से एक है। प्रधान

এতক্ষণ বিবিধভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

आकाशवाणी मिलनिया অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে এখন শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবি। প্রথম ছবি দাগ, শিল্পী কিশোর কুমার, আজকের সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল, কথা লিখেছেন সাহিজ।

গানটি শুনলেন মেহবুব কি মেহেন্দি ছবি থেকে, শিল্পী ছিলেন আনন্দ বক্সি। অনুষ্ঠানে এবার গানটি শুনুন ববি ছবি থেকে, শিল্পী কিশোর কুমার, কথা লিখেছেন সহির, সুর করেছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল।

গানটি শুনলেন রুটি কাপড়া ওর মুকাম ছবি থেকে, গিয়েছেন লতা মঙ্গেশকর, সুর করেছেন ভার্মা মল্লিক। অনুষ্ঠানে এই গানটি শুনুন। দাগ ছবি থেকে শিল্পী কিশোর কুমার।

দুঃখিত, অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে এবার গানটি শুনবেন কর্জ ছবি থেকে। গানটি কথা লিখেছেন আনন্দ বক্সী, কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার, সুর করেছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল।

0: दांतन के डॉक्टर कहलन।
1: অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান আকাশবাণী বিলোনিয়া। লোকসঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি।

0: লোকসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন স্বপন বসু। আকাশবাণী মিলনে শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন বিবাহের বয়স নিয়ে কিছু কথা।
1: আমার আসল লাইখা কাজানি উমর সাইমালাই বাকে হাঙ্কে আব নমানে আব যে খাজাক দা তং হে হাঙ্কে আব খাজাক তঙ সিনি ভারত তাবো বুড়ি রং কাজানান বাকে হিংকা বড় আঠারো বছর পৌনা নাই তাই চলা রকমকে বড় যদি কাজানান হিংকাঙ্কে বড় একুশ বছর হংনা নাই আমার কেন খাজাক তঙ বড় উমর যে বড় বড় আঠারো বছর সাই কম হুকাঙ্কে বুড়ি রক কাজাক মেয়া আইনগতভাবে তে কাইসা চলা রকমকে বড় একুশ বছর যদি হাঙ্কাঙ্কে মরব কাজাক মেয়া কেবেন মং ফাইও আবন বাকে আবো জরা তো খাই যাক আঠারো বছর হনে তাবো তাও কেবং মং ফাইকে তাও বুড়ি রং ক্ষেত্র তাবো যে কোনো বুড়ি হিং সেলাং বরকনি যে মেন্টাল ডেভেলপমেন্ট যে মানে বরনি মানসিক যে উন্নতি মানে আবো নুকজা খাতামো আঠারো বছর হংকাঙ্কে বুড়ি রক মোটামুটি বরকনি মানসিক দিক দিয়ে বরক মোটামুটি মেচুরিটি সব সেলা রকমকে একুশ বছর বরকনি মোটামুটি আমার হাইকে সংসার খাইনি বরনি গাইছে মেন্টালিটি অথবা বরনি মানসিক মেচুরিটি নুকজাগতা আবন বাকে বরং আমার হাইকে খাই যাব তাছাড়া নুকজাখা যে বুড়ি রক যদি আঠারো বছর সাই সেকাং বরক যদি সাকুবলং খাঙ্কে অথবা কাজামন ইয়াগল বরক যদি সাকুবলং খাঙ্কে অথবা অন্য কোনো অব তংহাঙ্কে বরনি শারীরিকগতভাবে কেবং মানো কেবং মং নুকজাগাই মানো বরনি কেবং কেবং মং ফাই মানো কেবং মং নুকজাগ মানে হিংকাঙ্কে যেমন কেউ বুড়ি যদি দাঁতি কাজা খাঙ্কে আঠারো বছর সাই দাঁতি কাজা খাঙ্কে পুলা তাং সানাম চ যে আবো আইনগতভাবে একসেপ্ট হয়ে দিয়া হিংকে তে কাইসা হাঙ্কাঙ্কে সব কাইসা বরক যদি চারাইফ্রু নব সাকদারি আঙ্কা কাজাগমন ইয়াগলো কাজা খাঙ্কে স্বাভাবিকভাবে বোতাম নাই বিনি সাকদারি হিংকাঙ্কে তাবো বিনি সাকনি বাকে বেলাই নাই আংনাই তাং হিংকাঙ্কে ব বিনি যে উম তংমানে আবরক কাহামকে আবো বিয়ার খাই মেয়াংনাই হিংকে খাইকে আঙ্কে ব তাও প্রেগনেন্সি যে ব সাকদারি আংমানে আবন ইয়াগলো মানে বিনি বিষমার সামানি অথবা বিনি যে মানে থৈকম মানে সাগ এনিমিয়া যেন মানে হমাহাইরক তাই বিনি কেবে মংনুগো তাই কেবং আবো সারা অন্য ভবিষ্যত বিনি কেবংমা রোগ রক নুকজাক মানে যেমন এন্ডোমেট্রিওসিস রক তাই ক্যান্সার রক অমাহাই রক বো যে বড় রক সারাই রক যে বুড়ি সারাইফোর কাজাকাই বরংনি র বেশি নুকজাকগো কাবন বাগান বরং মানে সঙ্গ বুড়ি রং নহকাঙ্কে বরং সঙ্গ আঠারো বছর কে সাক বরং নটা কাজাক দিয়ে হেন সঙ্গে অ্যাডভাইস খাই শুধু আবো সিমিয়া তাও বুড়ি কেসা ব নিজে সে সারাইখো গাঙ্কে ব মেন্টালি অত বিন মানসিকগতভাবে ব আসুক সাইমিয়া খেয়াল খাইনে নাই হাইর বসাই মেয়া কেবং আমাকে প্রবলেম ফাইও তাই কেবং আমাকে কমপ্লিকেশন রকমান বাকে বুড়ি রং সাধারণত আঠারো বছর কম বরং কাজমান তাবুকে আং সানামান হিংকাঙ্কে বিশি লেয়ার খাঙ্কে ব কাজমান বাকে যদি বিশি লেয়ার খাঙ্কে বুড়ি রংনি বাকে হিংকাঙ্কে কিছা অসুবিধা তঙ চায়া হেনু সানান কিয়া ফিবা অসুবিধা তঙ বরনি কতগুলা মানে হাইমিয়া
2: হাইমিয়া
1: আবো তামু হাঙ্কাঙ্কে যেমন তাও বরক বুড়ি রংনি যদি ত্রিশ বছর লাই থাঙ্কাঙ্কে বরকনি সাক দেয়ারি আংনা চান্স রক কিসা কমই থাঙ কাজামান ইয়াগলো বরক মানে সাকুবলো অংনানি আমার হাইরক কমই থাঙতা গাতে কাইসা কক হাঙ্কাঙ্কে বুড়ি রংনি ক্ষেত্রে বরক যদি তেত্রিশ বছর পরে রক বড় যদি পুইলা সাকদারিয়া আমার হাইরক হাঙ্কে বরকনি বসারক তালসকি রংনানি অথবা কতগুলা রোগ তঙ্গ যেটা বসারক মানজাগুই মানতা যেমন সঙ্গে ডাউন সিনড্রোম মানে অবসারা তেও কমা তঙ বিনি মানে জন্মগতভাবে কিসা অভাব নজমান রক অমাহাই রক মানে বসা মাহাইকে এফেক্ট লাই মানতা গাবন বাকি কেউ তো নাইয়া যে বনি বসা বুতে আমাকে তালসো ইয়াং আসাই থাং অথবা আমাকে কোনো ইয়াকং ইয়াক চাই আমার হাইরক বহুক চাই আমার হাইরকে তা আসাই থাং হানি নাই যতন মুসংয়া আমার হাইকে ন সানান মুসমানকে বেশি লেয়ারি কাজা খেব আমার হাইকে বুড়ি রং ক্ষেত্রে কিসা প্রবলেম নজাবো না আন বই সঙ্গে আইডিয়াল এই সঙ্গে কাজানান মানে যে বৈজ্ঞানিকগতভাবে সামানব আবো হাঙ্কাঙ্কে সঙ্গ আঠারো বছর নিসিমি উনত্রিশ অথবা ত্রিশ বছর যারা সঙ্গ রঙইনা হতা বুড়ি রংনি ক্ষেত্রে হাঙ্কাঙ্কে ফিয়াবা তাও কেবং বরং কতগুলো কারণ নিবাগে অথবা প্রবলেম নিবাগে বেরিয়াস মানে কেবং জ্বর জ্বর মানে এইচ লাইভ কাজ এস কাঙ্ক কাজ তঙ্গতা হ্যাঁ আমার হাইতা চলা রং তো সাধারণত মানে কেবে মং ফাইহানি নসংসাই মনো ফিয়াবা বেতালাই জ মানে এই রোপাঙ্গি থাকাঙ্কে বিনে শারীরিক বিনে কিসা দুর্বলতা ফাই মানো ইঙ্কা আদিক দিয়াকে বিনে কিসা প্রবলেম নো মানে বরংনি বৈবাহিক জীবন যেটা কাজা মানে ইয়াগুলো যে বরং খরংনি লাংম কিসা প্রবলেম নৌজমন আও সারা বড় চলা রংনি কে আসে কোনো প্রবলেম নৌজা ফিয়াবা তাও আং সানাম সমান কেমন হাইছে জানি অপিনিয়ন কাইসা তাও চলাবো বেতলাই বয়স সঙ্গে যদি কাজা খা গতাই বিন বিহিকে অনেক সরাই আমার ক্ষেত্রে অঙ্কাঙ্ক সঙ্গ মানে বরং বরং করে বিসঙ্গে অ্যাডজাস্ট খাইনি যে খাপিলাই মো আবো দই খাপি মে আং তঙ্কা অথবা বিহিক নি ওয়ান সুমুং কাইসাং তঙ্কা বসাই নি ওয়াক সুমুং ঠিক আছে আমি তো কারণ হঙ্কাঙ্কে তাং হিঙ্কা বরং নি যে বয়স আবো ওয়ান সুমন সিনি বরক নি ওয়ান সুমন পরিবর্তন খাইরু চেঞ্জ খাইরু আবো হিঙ্কে আমার হাইকে নতাব বসাই যদি অনেক অকারাং তঙ্কা বিহিক অনেক সরাই আ ক্ষেত্রে সাক দরিয়া সাক কবলং না থানে কোন প্রবলেম ইয়াফন মানো ফিয়াব অন্য দিক দিয়া মানে খরং নেন বিসঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম নুকজাগো হ্যাঁ তে কাইসাং কাঙ্কে তাবো সারা বরক বেশি বয়স কাজাখা বয়স বেশি কাজাখে তো সিমে বরং তাও সারাই আসাই খা গে বরংনি যে বরং সারাই নন তরনানি গে বরং তরিনে লগরিনে নং বরং কাইসা ব্যবস্থা খাইরেন আমার হাইরক প্যারেন্টস রক যে মানে বোমা বোফার বাসারেন আবার লেরি থাঙো তা কে বরক জরা রক মায়াং থাঙো তাই বুসা রক বইয়াং কামকে ইয়াকুং বাসাই মে কম হাইরক কতগুলা সোশ্যাল প্রবলেম সামাজিক যেটা প্রবলেম তমনি আবার নৌজাক মনো আনবাগাই না সানো সমান কে আসক দাতিব তা কাজাক দি মানে লেরিব তা কাজাক দি তাকে যতনি কাইসা জরা তঙ্গ আজ আবন বাকি নিনে ভারতনি সংবিধান অথ ভারতনি আইন বসং সিনে ভারত বছর আইন সুইজাক বুড়ি রং বাকি কে ব্রক আঠর বসন সিমি মা কাজাক নাই তেই চেলা রং ক্ষেত্রে কে একুশ বসন সিমি মরং মা কাজাক নাই কাজাক মানো হয় তাও সঙ্গ বাক্স বাক্স জাগার মাহাকে নুগো যে বোমা বুফারং ন মাহাকে কাইরি খানে ফিয়াবা আবার আইনি দিক দিয়া খে আবো চাই একলাইও আমার হাইজাগর যদি তাবো বরিনি বুমা বুফা কমপ্লেন খাইরিখা যে আনু বসানো মাকে সাতক বিতক হাই কে সং রাজি সিকরি সং বনো কাইনানি আমহাই আমহাই সাইরিখান কে সলাং কে আরো বো কে বং ফাইজনে বো আরো মাজরা বেজাস নে অথবা মহাই কে প্রবলেম কে স্ট্রোক চলে লাই মানতা তাং হিকান কে বরিনি তো যদি বো নিজিনি বিহিক পনং থং হ্যাঁ নিজিনি বিহিক পনং থং বো যদি 16 বছর নি সাই কম হিকান কান কে আ ক্ষেত্রকে বা কেস নসং রেপ হিসাবে রমই না যাক আমার হাইতা গা ক্ষেত্রকে চালানি বেজাল ক্লাই মানব বিঘ্ন বিঘ পানং তংতং ফিয়াব আমার হাইকে বরং সম্পর্ক যদি তং কে আবো সারা যেমন তঙ্গতেব যে শুরু তাবো বরিন ক্ষেত্রে চালান ক্ষেত্র বাসা নুজাগো তাম যে যদি কাজাক পাইফান যদি চালানি অবরক চাই আহকাঙ্কে মানে বোমা বহা সাজাক লিয়া তো সাজাক বোমা চালান বোমা বহা সাজাক লিয়া আহকাঙ্কে মোর অলপন চাই মানে জান বুসা তা কোনো মেচুরিং খো আমার লগে সঙ্গে তাও কাই আমার হাই কতগুলো প্রবলেম পাই মানো তা আমার হাই আইন দিক দিয়া আমার হাই প্রবলেম নুজাগে মানো হিঙ্কে আবার সানাম সঙ্গে হিঙ্কাঙ্কে তাবো বরক সংসার খাইম ইয়াগুলো তো কাইসা বরংনি দায়িত্ব ফাই থাকুন বোমা বোফা হিসাবে গা অমহাই জরও যে বোমা বিনি কাইসা দায়িত্ব সে বুঝি মেয়া অথবা বিনি কাইসা মেচুরিটি সকয়া কঙ্কাঙ্কে আমো খুব মানে সামাজিক দিক দিয়াব তাই বিনি বরংনি পারিবারিক যে বরক সংসার খালাইমানি আরো অনেক প্রবলেম নৌজাক মান তা আমার বগিন অ্যাডভাইস খাইঙ্কে বুড়ি রং বরংনি যে যে এই জরা খাজাগিরি মানে 18 বছর আবুনি উলো ন কাজাকে চাও চালারণ ক্ষেত্রে আবনো সঙ্গে একুশ বছর পরে কাজাকাঙ্কে চাও তা চালারক বরক তো সাধারণত চিনি ভারতীয় সোসাইটি ও সামাজিক দিক দিয়ে নাইখানকে চালারক ন চাকরি রোগ খাইও অথবা ইনকাম খাইও মহাইতা বুড়ি রোগ খাইও আবু কোনো অক গিয়া ফিয়াবা বেশিরভাগ ক্ষেত্রে চালারক ন মাহাকে আজিও তাই বিহিক রং চারো মহানো তাবো বিনি ম একুশ বছর জরা রং কাঙ্কে চালারক সাধারণত পড়ি নাই আকুই নাই মানে বাক্সা
2: একটা
1: জরা শিখো ইঙ্কা আ জরাব বকাইজাগরি খাঙ্কে বিনি একটা প্রবলেম নৌজাগ মানতা ইঙ্কা আবো সারাব বিনি তাও মানসিক দিক দিয়ে যদি মেচোরিং আঁকে বিন বিহিক তংফান হবো বিহিক রিহাই অঙ্গি ফান মান

আপনারা শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মলসন্স সঙ্গীত। এরই সাথে শেষ হলো আজকের মতো ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছে আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এই পর্বে শুনবেন শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। শুনবেন নাটিকা, আজকের বিষয় আগাম খারিফ ফসলের চাষ, উচ্ছে এবং করলা। এছাড়া শুনবেন মাটির কাছে মানুষের মাঝে পর্বে কৃষক বোনের সাক্ষাৎকার। শুনলেন আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুছড়া স্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 20 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন এবং দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 95 থেকে 45% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা, এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ।

শোষণ ব্যবস্থা দুর্বল হলে জল জমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই জমির জল নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক রাখতে জমির নালাগুলো পরিষ্কার ও গভীর করে দিতে হবে। চারাগাছে ছত্রাকজনিত শিকড় পচা এবং ঢলে পড়া রোগ দেখা দিতে পারে। এই রোগগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রাথমিক পর্যায়ে মেটালেক্সিল বা ম্যানকোজেব এরকম ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো সাধারণত ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। মাটিতে অত্যধিক আর্দ্রতা থাকলে শিকড়ের পুষ্টি এবং জলের শোষণের ক্ষমতা হ্রাস পেতে পারে। বিশেষ করে ফসলের সংবেদনশীল পর্যায়গুলোতে পুষ্টির অভাব বন্ধ করতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে। যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে কীটনাশক, ছত্রাকনাশক বা সার প্রয়োগ করা থেকে বিরত থাকাই ভালো। বজ্রপাত পশুপাখি এবং এমনকি ক্ষেতে কর্মরত কৃষকদের জন্য প্রাণঘাতী হতে পারে। তাই বজ্রপাতের সময় গবাদি প্রাণী ঘরে বেঁধে রাখাই ভালো। ফসল কাটার পর তা খোলা বা অনাবৃত স্থানে ফেলে রাখবেন না। গরম আবহাওয়ায় কৃষকদের সকালে বা সন্ধ্যার শেষের দিকে কীটনাশক স্প্রে করা দরকার। সুরক্ষার জন্য প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করাও দরকার। গরমের প্রভাব এড়াতে সকালে পরিপক্ক ফসল সংগ্রহ করে নিতে হবে। ফলের বাগান ও সবজি খেতে বাতাসের চলাচল সুবন্দোবস্ত করতে এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকি কমাতে গাছের ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত অংশগুলো ছাঁটাই করে দিতে হবে। পোকামাকড়ের আক্রমণ রোধে সংরক্ষিত শস্য নিয়মিত পরীক্ষা করা দরকার। গরম আবহাওয়ায় মুরগির স্বাস্থ্য এবং ডিম উৎপাদন বজায় রাখার জন্য মুরগিকে প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ সুষম খাদ্য সরবরাহ করা দরকার। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফসল কাটার আগে আবহাওয়ার দিকে নজর রাখা দরকার। ফসল কাটার পর ফসল নিরাপদ স্থানে স্থানান্তর করে নিতে হবে। ইঁদুরের আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য আটা বা গমের ভুষি বা ভুট্টার গুঁড়ো 80 গ্রাম, গুড় 10 গ্রাম, শুটকি মাছ 5 গ্রাম এবং জিঙ্ক ফসফাইট 5 গ্রাম মিশিয়ে শুকনো বিষ টোপ তৈরি করে জমির বিভিন্ন জায়গায় আপনারা রেখে দিতে পারেন। বরবটির ক্ষেত্রে খেয়াল রাখা দরকার, গাছে ফুল আসার সময় হয়ে এসেছে। জমিতে ন্যূনতম দশ বজায় রাখুন। বর্ষার আগে বৃষ্টিপাত অনিয়মিত থাকবে। স্থানীয়ভাবে পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করে সেচের পর মাটির আর্দ্রতা সংরক্ষণ করতে পারেন। এই মাসের মধ্যে আতা গাছ লাগানোর কাজ শেষ করে নিতে হবে। শেষ চাষের সময় কানে প্রতি 3 কেজি ইউরিয়া, 35 কেজি SSP এবং 11 কেজি MOP সার প্রয়োগ করতে পারেন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে।

আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। জানিয়ে দিচ্ছি বাজার দর পর্বে শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1,700 থেকে 1,800 টাকা, প্রতি কেজি 25 টাকা। বেগুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,500 থেকে 6,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8,000 থেকে 8,500 টাকা, প্রতি কেজি 100 টাকা। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,000 থেকে 5,000 টাকা, প্রতি কেজি 70 টাকা। তিতাকরলা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 11,000 থেকে 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। শশা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 থেকে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 100 টাকা। মিষ্টি কুমড়ো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি 40 টাকা। আদা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 13,000 থেকে 14,000 টাকা, প্রতি কেজি 180 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 থেকে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। কাঁকরোল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। শুনলেন বাজার দর পর্বে শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। এখন শুনুন নাটিকা, বিষয় আগাম খারিফ ফসলের চাষ, উচ্ছে এবং করলা।

0: Hostia, hondotia, kukuhuritia, hontasher kurio, hotur, no bui, no buyar, bihisholo, 140 140 দশ হয়েছে 149,
1: কি আর বিলে বিলে কোনগা ফের ফের করে ঘুরতে ঘুরতে
0: 149
1: রাস্তা
0: আর
1: রাস্তা এই মতো লাগে,
0: বিশ হয়েছে
1: বাইরে কোনগা ফের ফের করে কি জানি,
0: 230।
1: কোনগা রে ইয়া ফের ফের করে বাইরে।
0: গেন্দা
1: আরে নুরুনি রে
0: আনু হর গেন
1: কিয়া
0: হর
1: ফের
0: গা
1: ফের করতে আয়র, কি হিসাব করা 10 20 30 40 কোটি, কি এক দিগন অন্য কি না এক দুই কর।
0: শিশু গেন্দার কই
1: হ্যাঁ
0: যে হগে টগেট
1: হ্যাঁ
0: হুরাকে গরম হইছে হাতে
1: ওমা
0: হাতে খুব গরম টরম লাগে।
1: আচ্ছা এত গরম কিনলে আসে কিতা নিছে বাজারে?
0: বাজারে তো যাব জানি
1: হুম
0: লাউটা লুই গেছি,
1: আচ্ছা
0: তারপরে আপনার হলুদ ডানা লুই গেছি,
1: হ্যাঁ
0: ঢেঁড়স লুই গেছি,
1: আচ্ছা
0: কাঁচা মরিচ সব লুই গেছি,
1: হুম
0: আর যে শুধু জানি
1: হুম
0: আর সবজি তো নিয়ে আর ওজন বেশি গেছে কই।
1: এটিআর হিসাব করতে করতে নেই তুই,
0: হায়
1: আর চিন্তা করিস কি গণ হয়েছে 10 20 30 40 90 100।
0: আর হা বুলি আইলে
1: হ্যাঁ
0: হা হা বুলি আর কি হাতে তো ঠিয়াটু আছে,
1: হ্যাঁ
0: হা হা বুলি আর হইয়া না
1: আচ্ছা
0: নাহলে হাতে হাতে ঠিয়া গুজবো।
1: হ্যাঁ এদের একটা স্বভাব আছে আসলে,
0: হ্যাঁ
1: এই মাসের কাছে টাকা দেখলে বুঝনি
0: হ্যাঁ
1: একটু খুঁজে, লক্ষ্মীর বাবার স্বভাব কম না। আচ্ছা লক্ষ্মীর বাবা
0: লুকি
1: আইবেন
0: ভাবে
1: কিতানে? হ্যাঁ
0: আর সাহাটা খাওয়াবে ওকাবে ওকে ভাইল বোকা দি
1: হ্যাঁ নিজে খেয়ে
0: এখানে
1: নেবে।
0: হাত তো টিয়া হওয়ালাত মালাতেছে হাতে একটি মারো দেন
1: আচ্ছা
0: আর
1: আচ্ছা
0: হাতে এখানে হিসাব পিসাব কম জানি না
1: হুম
0: বুঝছেন নি
1: হুম
0: হ্যাঁ তারা বারবার ঠগা মগাই দে বুঝছেন নি। আর
1: আচ্ছা
0: সুগন্ধার কই
1: হ্যাঁ ক
0: হানে তো ঘটো দুচেন
1: হুম
0: ঠিয়াডুয়া লাগলে
1: লাগবো লাগবো আর
0: একবার
1: লাগবো
0: হেসি
1: নাকি
0: করে
1: তা।
0: লিয়ে আইছি
1: আচ্ছা ভালো হচ্ছে ভালো হচ্ছে,
0: ইয়েতে রাগিয়ে কন
1: হুম হুম
0: হানে গুগু
1: না না
0: সাল
1: এখন ফকটে রাখো, ওই যাইবার সময় বুঝনি হিসাব টিসাব করে অল্প দিয়ে যাইও, তুমি কিছু লই
0: ঠিক
1: যাও।
0: আছে
1: আচ্ছা আচ্ছা
0: শুনেন
1: হ্যাঁ ক
0: আজ একনা বৌদিরে
1: হুম
0: সুন্দর মন্দির করে
1: হুম
0: সিনেটি একটু বেশি টেশি করে দি
1: হুম
0: সাহাটা দিতে কই রাজা
1: আচ্ছা চিনি বেশি করে খেলে তো আবার একটু সমস্যা আছে, চিনি
0: না
1: বেশি খাইও না বুঝলি,
0: না লোহকির ব্যাপার না সুগার হ্যাঁ তো সুগার মুগার নাই
1: না যা ঘটনা হচ্ছে তো আচ্ছা হাবুলা যা আসবে তো বুঝলি, আচ্ছা
0: হা
1: হাবুলা
0: বুললে
1: আসবে
0: তো
1: বলছে হ্যাঁ
0: হা বুললে বুঝেন নি
1: হুম
0: আর কিন্তু সবজি মজুর গেছি যে
1: হুম
0: হ্যাঁ আরো দেখছে
1: আচ্ছা
0: বুঝছেন নি
1: হ্যাঁ
0: হ্যাঁ ধারণা যে
1: হুম
0: হ্যাঁ আইসি
1: আচ্ছা
0: আনের কাছে চমৎ করে চলিয়ে আইব বুঝছেন নি
1: আচ্ছা
0: হাতে ঠিয়াটুয়া খুঁজবো
1: হুম
0: এলে বলে আনের কাছে দিয়েছি বলে কইয়া
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
0: ঠিক আছে
1: আচ্ছা অখন ঘটনা হচ্ছে কিন্তু জানো নি, আজকে তো একটা সুখবর আছে বুঝলি, সুখবর হচ্ছে আমরা যে একজন দিদিমণি আছে না,
0: আরে রেডিও সেন্টারে সেদিন গেছিল যে
1: হ্যাঁ কি নাম জানি কছিল,
0: হুজা ম্যাডাম
1: ও ফুজা দিদিমণি, ফুজা দিদিমণি
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ এই দিন অফিসে গেছি যে বুঝুনি,
0: হ্যাঁ
1: এই ফুজা দিদিমণির সঙ্গে দেখা হয়েছিল বুঝছি, যে আমরা তো সুগন্ধা চাষবাস করেন, সুগন্ধা আর করলে লজ্জা লাগে বুঝুনি, আমি কৃষক মানুষ দাদা দাদা লজ্জা লাগে না বুঝছে না, যাক তো কইছে তারপরে কইছে যে দেখেন আমরা যদি চাষবাস নিয়ে যদি কোনো সমস্যা করেন হুম দিদিমণি খুব ভালো বুঝুনি, মানে এত সুন্দর
0: আয়
1: করে
0: তো
1: বুঝাই খোলাই,
0: কোনো সময় দিদিনীর সঙ্গে
1: হুম
0: কথাবার্তা
1: না না
0: হইল
1: আচ্ছা আচ্ছা আচ্ছা দাম কইছে বুঝুনি, কইছে যে দিদিমণি আমরা নুরু আইব হাবুলু আইব হ্যাঁ লক্ষ্মীর বাবু
0: হ্যাঁ
1: আইব কইছে, অন লক্ষ্মীর বাবু আইব নাকি জানি আজ নাকি আজ আবার কর্মে যাই গেছো গাই ভুলে গেছে নিও নাকি জানি বুঝিয়ে না তো কিছু, আচ্ছা তাইলে অন দেরি করি না চলো।
0: তো শুনেন
1: হ্যাঁ
0: সুগন্ধা
1: হ্যাঁ
0: ম্যাডামের কাছে যাই রে
1: হ্যাঁ
0: কি সার সম্পর্ক কইবেন
1: আরে অকন একটা জিনিস চাষ করলে বুঝুনি, এদিকে একটা ফসল আছে কিতা আমরা বেতন কই না বেতন, হ্যাঁ বেত গাছের তো ধরো যায়
0: আয়ো
1: এই বেত গাছের ফলের মধ্যে বেতনের মতো ধরব একটা ফল আছে এবং লাভ জয়ব বুঝনি এটা চাষ করলে, তবে দিদিমণি কুছে যে আমরা সবাই আইয়েন এক লোক আইলে ভালো করে বুঝতাম, আরে উচ্ছা আর করলা আরে বুঝছো না,
0: উচা করলার কথা না আনে কোনো মাথার দা খারাপ হার হইছে কোন
1: হ্যাঁ না খারাপ না ওই তো দেখছো কুছিন হাগুলোর কথা কইতো কখন কুছি হাগুলোর মরতো না তো সকালে আয়ু আছে আয়ু আছে মরতো।

0: না
1: বলে আর কত কিছু এসছে?
0: না, তোমার কথা অক্কল করছিলাম।
1: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা, দেরি করে হা বন্ধু শুনাইছে।
2: হা বুলিয়া তুই যে হেসি ভালো আছে, এলে তো তোর সঙ্গে আলোচনা করে চুয়ে।
1: বেশি পালা?
0: আচ্ছা অন দেরি করি না,
2: তুই তো মাঝে হাঁচে তো টিয়া টুয়া লুচারি হলাত মলাত নিলে দেশ না।
1: কে কইছে? আমার এক টাকাও বাকি নাই।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো। আচ্ছা অন ঘটনা আছে কিন্তু জানো নি, অঞ্চল দেরি করিও না, দিদিমণি বার চলো। আচ্ছা
1: আজকে কই যাবেন?
0: আচ্ছা ওই যে চলো না। আচ্ছা আচ্ছা, আর দিদিমণি বার যাবো।
1: আচ্ছা
0: হ্যাঁ,
2: তুই হিচু ন হদি গাইস।
0: আচ্ছা আচ্ছা চলো,
2: আমরা হিসে হিসে আড়ি আড়ি। হ্যাঁ
0: হ্যাঁ,
1: আমরা সুগন্ধা আছে চিন্তা
0: নেই। আচ্ছা ওই দেখছো নি, ওই দিদিমণি পারে কাছে আছি, দাঁড়ো। আর কুত্তো গো আছে, আবার ঘে গনি করি, ওটা ডর লাগে বুঝো নি। আসলে কিন্তু জানো নি, আমরা যে অফিসার গুণ আছে না,
2: হেগুনে গেলে
0: জানি গিলে জানো নি। আরে এতটা কত যত্ন করে জানো নি। হ্যাঁ এটি কত সুন্দর করে ভালো ভালো খাওয়ায়। হ্যাঁ আরে মানে এত সুন্দর করে রাখে, দেখতে সুন্দর লাগে বুঝছো নি। চলো চলো তাদের, চলো চলো চলো, হাঁটো হাঁটো হাঁটো হাঁটো হাঁটো, তাদের তাদের বেলাও বেলা যার তাদের কত ধরবে চাইও। আরে আস্তে আস্তে হাঁটতে হাঁটা নুরকিছে।
2: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই হোস পয়সাতে নোমারেস কিন্তু।
0: আচ্ছা
1: না না
0: আমরা কোন সমস্যা হইলে আমার কাছে আইতাম। আজকে আমরা আমিও আছি, নুরু আছে, হাবুলু আছে।
3: দিদিমণি আমরা
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বই, আচ্ছা দিদিমণি অন ঘটনা হচ্ছে কি জানা নেই, নুরু তো ওই লাউ, তারপরে কিতা আছে কিতা কিতা বিক্রি হচ্ছে কোন দিদিমণি রে?
2: দিদিমণি কই আজ লাউ নিছি, খাসা মরিছি, হেরসমার সিং বেগি নিছি, নিয়ারে বিহিস্ত টিয়া টুয়া বেচি।
3: আচ্ছা
2: বেচি আরে গুন দেখুন সুকু কেন্দ্র হাতে দিতে দিছি।
0: হ্যাঁ এখন ঘটনা হচ্ছে দিদিমণি, আরেকজন জিনিস কিন্তু নুরু চাষ করে না বুঝছেন, নুরু চাষ করে না, নুরুর যে সঙ্গী সাথী যারা আছে এগুলো চাষ করে না দিদিমণি। ইচ্ছা উচ্ছা এবং করলা এই দূরে চাষ করলে লাভ কেমন হইব?
3: অনেক লাভ হইব, এটা তো অনেক লাভ
0: দেখছো নি।
3: উচ্ছা করলা গরমের মধ্যে তো অনেক লাভ হইব, সবাই তো খায় অনেক গরমের মধ্যে
0: দেখছো কইছি না। আচ্ছা দিদি বলি যে চাষ কেমনে করুম এবং কেমনে কেমনে করলে লাভ হইব যদি একটু বুঝাই কোন।
3: হ্যাঁ আমরারে কইতাম না কারে
0: কই।
3: আচ্ছা বোন কইতাছি, প্রথমে তো উচ্ছা করলাটা কিতা কেউ পছন্দ করে না, সবাই মনে করে যে কেউ পছন্দ করে না, কিন্তু সবাই পছন্দ করে তিতা, সবাই কিন্তু খায়, ডালের লোকে উচ্ছা খাইবো।
0: ঠিক ঠিক।
3: আচ্ছা তো ইডার লিগা প্রথমে আপনার জমিটারে আগে রেডি করবেন। হ্যাঁ কেমনে রেডি করবেন? এটার মধ্যে গোবর সার দিয়ে মাটিটা আগে চাষ করবেন, ট্রাক্টর দিয়া বা ইয়ে লাঙ্গল দিয়ে আগে মাটিটা চাষ করবেন। কইরা সেরা এটার মধ্যে গোবর সার দিবেন, গোবর সারের লোক একটু সুপার ফসফেট দিবেন। হ্যাঁ তাহলে গাছটা তাড়াতাড়ি বাড়বো, বাড়ানোর লিগে সুপার ফসফেট দিবেন।
0: বুঝাইকন ওই গাছ খাইতে পারতো না দিদিমণি, 1 কেজি বুঝেনি এত দিয়ে লাগবে, 5 কেজি ওই কোশ্চেন একদিন বড় করিয়া লাগবে। বেগুন মারি লাগছে,
3: সার বেশি দিবেন না এর মধ্যে, সার কিন্তু গোবর সার কিন্তু বেশি দিবেন না, গাছের গোড়া পচে যাবো। গাছ প্রথমে বড় হইব ঠিকই, কিন্তু এরপরে গাছের গোড়া কিন্তু পচে যাবো। হ্যাঁ তো গোবর সার বেশি দিবেন না, পরিমাণ মতো দিবেন। বিঘাতে কত দিবেন? 15 থেকে 20 কেজি দিবেন, এর বেশি দিবেন না প্রতি বিঘাতে, ঠিক আছে? এরপরে এটার মধ্যে সুপার ফসফেট দিবেন, আর সুপার ফসফেটটা ভাববেন না যে পরে দিবেন, এটা লগে লগেই দিবেন। গোবর যেদিন দিবেন এদিন সুপার ফসফেট দিবেন। আচ্ছা হ্যাঁ এ দিয়ে দিবেন। এরপরে এবার বীজটা লাগাইবেন, আর বীজটা কেমনে লাগাইবেন, যে বীজটা লাগাইলে বীজটার আগে একটু ভিজায় রাখবেন জলের মধ্যে, খালি জলের মধ্যে একটু ভিজায় রাখবেন। কতক্ষণ ভিজাবেন? 4 থেকে 5 ঘন্টা এটা একটু ভিজায় রাখবেন, তাহলে কি হইব, বীজটা তাড়াতাড়ি চারা হইব, বীজের থেকে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হইব। হ্যাঁ তো এটা মোটামুটি অঙ্কুরোদ্গম হইতে 4-5 দিন লাগবো, ঠিক আছে? এরপরে এবার গাছটা বড় হইব, আপনারা আর কোনো কিছু লাগতো না এটার মধ্যে ধর। এবার যখন গাছটাতে ফুলাইব, তখনে ফুলাইলে গাছটা একটু ভালোভাবে যত্ন নেওয়া লাগবে।
0: না দিদিমণি এখানে আর কি কথা, আমরা গাছের তো সার দন লাগবে না,
3: এটা তো পরে সার পরে, আগে
0: আগে গাছ লাগাবো, একটু বড় হইলে ও সার দন লাগবে না, গাছ
3: বাইবেল দন লাগবো। হ্যাঁ গাছটা যেন একটু বড় হইব, এরপরে এটার মধ্যে সার দিবেন। আপনারা যদি মনে করেন সার দিবেন তাও পারেন, আবার উচ্ছে কিন্তু মাটিতে হয়, এমন না যে কিন্তু সার দিলে আবার আপনারা খরচা হইব বেশি। হ্যাঁ আবার মাটিতেও করতে পারেন, কোনো অসুবিধা নাই।
2: বৃষ্টি মিষ্টি যদি হাতের কি বৃষ্টি হয়,

0: তাহলে হুচা গুলো হচ্ছে যেতে কই না
1: মারতে দিলে বীজ ক্লিয়ার কেন আমরানার অফিসে বীজ দেয় না অফিসে দেয় বাজারে থাকে
0: বৃষ্টি হইলে
2: বৃষ্টি
1: বৃষ্টি হইলে
2: আচ্ছা আচ্ছা আচ্ছা নুর কোন ঠাকুর বুঝেন নুর হক তোমার আছে সকল কথা বুঝিও না দোয়ান দার দাদা কইছে ওষুধের কথা সারের কথা আর লগে করে লইছে
1: আইও তো কম বুঝিলাম না
2: নুর কই যে দিদিমণি রে বুঝি যে নুর ওই ওই ভালো করে সার ওষুধ দে জমিতে কথা কইছে কোন দিদিমণি
0: ঠিক আছে মণি
1: বৃষ্টি হইলে কোনো ইয়ে না হ্যাঁ বৃষ্টি যদি এবার বৃষ্টির সময় যদি আমার অক্ষণ যদি লাগান কোন মাসে মার্চ মাসে যদি লাগান তাহলে এটা এপ্রিল বা মে এর মধ্যে এটা আপনারা ফলন দেওয়া শুরু করবো ঠিক আছে তার মানে অনেক তাড়াতাড়ি লাগাই দেন মার্চের মধ্যে ঠিক আছে তো লাগাইয়া এটার মধ্যে চার দিয়া সুন্দর করে একদম শক্তপোক্ত করে সেরা ব্যান্ডা দিবেন ঠিক আছে এরপরে যখন এটার মধ্যে ফলন আইব মানে কি তা উচ্চাজন ধরব উচ্চা করলা এটা যখন কল ধরা শুরু হইব তখন এটার মধ্যে দেখবেন ফুকা থাকবো
2: হ্যাঁ দিদিমণি এক সমস্যা কি ও পাতাটি হলুদ হলুদ হয়ে যাবে এবং ফল দিয়ে সবটি ফল টিকে না ফলের মধ্যে কেন যে ফুকা ধরে ফল দিয়ে ফুল হলুদ হয়ে ফুচি ফুচি যায় হ্যাঁ
1: এবার আমি ফাতা যে হলুদ হয়ে যায় ফাতাটি হলুদ হলে যখন দেখবেন যে এক দুইটা ফাতা পুরা ক্ষেতের মধ্যে হলুদ হইতে আছে তখন এটা কি হয় নাইট্রোজেনের অভাবে হয় হ্যাঁ নাইট্রোজেন আছে একটা নাইট্রোজেনের অভাবে ফাতাটা হলুদ
0: হয়
1: কি করবেন যখন হলুদ হইব তখন এটার মধ্যে ইউরিয়া একটু ছিটিয়ে দিবেন প্রথমে কি করবে ইউরিয়া ছিটানোর আগে আগে জমিটার একটু জলসেচ দিয়ে দিবেন ইউরিয়া কিন্তু শুকনা মাটিতে দিবেন না হ্যাঁ আগে জলসেচ দিয়ে দিবেন এরপরে একটু ইউরিয়া দিবেন হ্যাঁ তাহলে কি মাটিটা যখন ভিজা থাকবো ইউরিয়াটা মাটির লগে মিশবো শুকনা মাটিতে কিন্তু দিবেন না
0: ম্যাডাম যে আমরা তো কই যে ওই বিজ্ঞান চাষ হিগিন মতো কহ
2: দিদিমণি তো বিজ্ঞান সম্মত করবে না গো দিদিমণি
1: জলসেচ দিয়া লইবেন আর যদি মনে করে যে জলসেচ দিচ্ছেন না আগে ইউরিয়াটা দিয়া সেরা আজকে ইউরিয়া দিচ্ছেন সকালে দিচ্ছেন বা বিকেলে দিচ্ছেন আর একটা কথা এটি দনের সবচেয়ে ভালো সময় হয়েছে হয় সকালবেলা মানে ভোরবেলা সূর্য উঠানোর আগে আর নাহলে বিকেল বেলা দুপুরে কিন্তু দিবেন না
0: আমরা তো
2: রোগের কথা কইছেন না রোগের কথা ইউরিয়া দিবার লাগছে ঠিক আছে এখন এই যে বীজের মধ্যে যে দেখি যে মানে যখন তিত করলার ফল ধরে তখন দেখি যে এটির মধ্যে ফোকা ধরে তখন কি কীটা তখন
1: হ্যাঁ ফোকা ধরে এটি এটি ফোকা ফোকাটি ভিতরে ভিতরে ইয়ে হয়ে যায় নষ্ট করে হ্যাঁ বীজ দিয়ে নষ্ট করে এলাকা আর করলে দেখবেন একটু ব্যাক হয়ে যায় ব্যাক হয়ে
0: যায় দিন দিন কই এই তিহিত করলে তো হোক ধরে দে
1: তারা তো তিতা খাইতে ভালো পাই লিগে তো খায় মানে আমরা ভালো পাই দেখে আমরা খাই ফোকা ধরলে এটার মধ্যে আমরা যদি মনে করেন যে কোনো রাসায়নিক সার ব্যবহার করতেন না হ্যাঁ তখন আপনারা নিম তেল দিতে পারেন কম খরচায় কোনো খরচা নাই কোনো রাসায়নিক সার কোনো লিকুইড কিছু কিনতে লাগতো না আপনারা কি করবেন বাড়িতে নিম তেল তৈরি করে নেবেন নিম তেলটা কেমনে করবেন কত কয়েকটা নিম পাতা নেবেন তেলের মধ্যে শ্যাম্পু শ্যাম্পু ব্যবহার করেন তো নিমের পাতাটি আগে তেলের লগে একটু সিদ্ধ করে নেবেন
2: সরষের তেল
1: হ্যাঁ সরষের তেল হোক যে কোনো তেল যে কোনো তেল দিবেন ঠিক আছে সিদ্ধ করে সেরা এরপরে ওই সাবানের সাবানের যে জলটা এটার লগে তেলটা মিক্স করবেন যেটা নিম পাতা সিদ্ধ করে করছিলেন
0: জলে আর তেলেতে মিশাইব না
1: হ্যাঁ মিশাবো যে আরে আপনি মিশানোর চিন্তা করেন না আপনি শুধু
0: আমরা তো কই যে জলে তেলে মিশ লগায়
1: হ্যাঁ না না মিশ খাবো, সব হইবো, আমরা এত চিন্তা করেন না। এরপরে এটা মিক্স করে সেটা এবার কি করবে, স্প্রে বোতল দিয়ে আছে নি, স্প্রে বোতল দিয়ে শুধু গাছে গাছে স্প্রে করে দিবেন। এটা হয়েছে আপনারা কম খরচায় কইছি, কিচ্ছু কিনা লাগতো না, কোনো ইয়ে করা লাগতো না, বাড়ির মধ্যে হয়ে যাবো। তাহলে আপনারা যদি বাজার থেকে কিনতে

0: রাসায়নিক ইডি কত লাগবে? একটা করতে গেলে 250 টাকা।
1: অনেক দাম লাগে যাবে
0: হ্যাঁ, তো এলিয়া
1: একদম।
0: করতেছি নিম তেল স্প্রে করে দিবেন, পোকা মাকড়ের আক্রমণ হইতো না।
1: হ্যাঁ, তবে দিদি মানে একটা কথা বুঝছেন নি, ওই যদি নিম তেলে যদি না যায় তাহলে তো রাসায়নিক শুদ্ধ লাগবে,
0: হ্যাঁ নিম তেলে না গেলে তো রাসায়নিক শুদ্ধ
1: যদি
0: লাগবে,
1: আক্রমণ বেশি হয়ে যায় আর কি।
0: রাসায়নিক ওষুধের মধ্যে দিতে পারি।
2: গোবিন্দার কই,
1: হ্যাঁ
2: রাসায়নিক ওষুধের ব্যাপারে
1: হুম
2: ম্যাডামটা জিজ্ঞাসা লাগবে না,
1: জিজ্ঞাসা লাগবে ভালো করে শুনিল,
2: হাইডিন আছে, হাইডিন
1: হুম
2: হাইডিন দিয়ে দেবো।
1: হ্যাঁ হাইডিন দিদি মানে কোন কি দিদি মানে কি ওষুধ দিলাম, কোন রাসায়নিক ওষুধ দিয়েছে কোন?
0: রাসায়নিক ওষুধে একটা আছে কার্বেরাইল,
1: হুম
0: কার্বেরাইল একটা আছে,
1: পরিমাণ
0: পরিমাণ আধা লিটার, আধা লিটার সরি আধা মিলিলিটার,
1: আধা মিলিলিটার
0: হ্যাঁ, 0.5 ml পার লিটার জল।
1: আচ্ছা আচ্ছা,
0: মানে 1 লিটার জলে
1: আধা মিলিলিটার,
0: আধা মিলিলিটার গুল্লা সারা, এরপরে এটার মধ্যে স্প্রে করে
1: স্প্রে
0: দিবেন
1: করে দেবো। হুম হুম
0: মাঠে
2: দিদি দিদি কই এই অল্প ওষুধে হোক করবো না,
0: মরবো মরবো অল্প
1: দেখছেন দিদি
0: ওষুধে ফোক।
1: এবার বুঝছেন নি মানে কি তো জানেন দিদি,
2: আধা এম এল তোমার দিদি অল্প দূর,
1: ওই খুব বেশি মারি পেলায় নুরে বুঝছেন নি, ওই বেশি ওষুধ দিব
0: না, না বেশি ওষুধ দিয়ে না, তাহলে কিন্তু ফল ফলন আর আইতো না,
1: ফলন আর আইতো না,
0: ফুল আইতো না, ফলন আইতো
1: দিদি মনে আজকে ওই ফকেট পুরে টাকা আনছে না, দেখেন তো ফকেট খালি হয়ে এবার বাজারতে নাই লাগবে ঠিক নেই। হ্যাঁ আচ্ছা
3: আচ্ছা, বলে ফকেট পুরে টাকা আনছে আর আর কিছু টাকা দিয়ে।
1: আচ্ছা আচ্ছা চুপ কর দিদিমণি, বাজার তো কথা করছি না এখন, দিদিমণি কাজ আছে। আচ্ছা দিদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদিমণি, তাহলে আচ্ছা আমরা আই।
0: হ্যাঁ আচ্ছা শুনেন, তাহলে এটা আপনারা সুন্দরভাবে চাষ করবেন, আর চাষ করে সেটা যে ফলনটা আয় এটা আমারে কিন্তু কইবেন।
1: অবশ্যই অবশ্যই
2: দিদিমণি, হানেলা হতমারে হানেলা লই হইয়াম।
0: হ্যাঁ ঠিক আছে
2: দিদিমণি,
1: ঠিক আছে আসে দিদিমণি, নমস্কার নমস্কার
0: নমস্কার নমস্কার, ঠিক আছে আই আমরা।
4: শুনলেন নাটিকা, আজকের বিষয় ছিল আগাম খারিফ ফসলের চাষ, উচ্ছে এবং করলা। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী, এখন শুনুন মাটির কাছে মানুষের মাঝে এ পর্বে কৃষক বোনের সাক্ষাৎকার।

0: আচ্ছা আচ্ছা, কতগুলো হাঁস আছে?
1: হাঁস আছে 7 থেকে 8টা।
0: আচ্ছা আচ্ছা, এই যে আমরা হাঁসের পালন, হাঁস পালন করেন, হাঁস পালনের ক্ষেত্রে কি হাঁস পালন করতে গিয়ে কি আপনাদের কোনো কোনো সময় সমস্যা হয়?
1: হ্যাঁ,
0: কি কি সমস্যা হয়?
1: মাঝে মধ্যে মানে রোগ দেখা দেয়, পাতলা পায়খানা টাইখানা হয়, তারপরে এদিকে এডি মানে ঝিমে ঝিমে ঝিমে মরিয়া যায়।
0: আচ্ছা,
1: তখন আমরা ওই ওষুধ দোকান থেকে ওষুধ বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে টিকা দেয়।
0: আচ্ছা
1: তারপরে অনেক সময় দেখি মারা যায়, বা অনেক সময় টিকা উড়ে।
0: আচ্ছা, আপনার কতগুলি হাঁস আছে?
1: আশা আছে 7-7টা আর বি
0: সাতটা আছে না?
1: সাতটা আছে
0: হাসা কয়টা, হাসি কয়টা?
1: আছে হাঁসা এখন অক্ষণ আছে হাঁসা 3টা, হাসি আছে 4টা।
0: আচ্ছা, তো ডিম পারে এগুলো
1: পারে,
0: বিক্রি করেন?
1: মাঝে মধ্যে বিক্রি করি।
0: আচ্ছা, তো বিক্রি করে কি সে টাকা দাদাকে দিয়ে দেন?
1: না
0: দাদাকে দেন না,
1: না,
0: কি করেন সে টাকা দিয়ে?
1: টাকাটি দিয়া নিজের কিছু হাত খরচ লাগে, বা ছেলে মেয়ে আছে তাদের জন্য কিছু খরচ টরচ করা লাগে। নিজে সবসময় তো দাদার থেকে পয়সা চাওয়া যায় না।
0: বাহ, সুন্দর কথা বলেছেন। তাহলে আপনারা যে হাঁস পালন করছেন, সেই হাঁস থেকে যে ইনকাম বা লাভ পাচ্ছেন, সেগুলো যে আপনার হাত খরচ চলছে, ঠিক আছে, দাদার জন্য অপেক্ষা, দাদার উপর মানে আপনার সে অপেক্ষা, দাদার দিকে অপেক্ষা করতে হচ্ছে না, ঠিক আছে, নিজে হাত খরচ চালাচ্ছেন। আচ্ছা, পাশাপাশি আপনার ছেলে মেয়ের লেখাপড়া খরচও কিছু প্রয়োজন হলে সেখান থেকে দিচ্ছেন। আচ্ছা, আপনি মুরগি পালন করেন, মুরগি কতগুলি আছে?
1: আছে 6-7টা।
0: আচ্ছা, সেগুলো ডিম পারে?
1: হ্যাঁ
0: আচ্ছা, সেই ডিম বিক্রি করেন?
1: করি।
0: তা সেগুলো দিয়ে সেই টাকা কি দাদাকে দিয়ে দেন?
1: না
0: সেগুলো দেন না,
1: না,
0: সেগুলো সংসারের কাজে লাগে না
1: হ্যাঁ
0: আপনার?
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, হাঁস এবং মুরগের ক্ষেত্রে সেগুলো আমরা তো বিভিন্ন ধরনের প্রাণী চিকিৎসালয়ের বাচ্চা প্রাণী চিকিৎসকের কাছ থেকে শুনি, ওদেরকে ভ্যাকসিন দেওয়া হয় বা কিছুদিন পর পর টিকা দেওয়া হয়। আপনাদের কি এখানে এগুলো ভ্যাকসিন বা টিকা দেওয়ার ব্যবস্থা আছে কি?
1: আছে,
0: দেন এগুলো কি টিকা
1: হ্যাঁ
0: দেন?
1: হ্যাঁ
0: টিকার ব্যবস্থা
1: টিকার
0: কোথেকে করেন?
1: ব্যবস্থা করতে ওই হসপিটাল থেকে।
0: আচ্ছা, আপনার কি এখানে কোনো প্রাণী চিকিৎসক আছে?
1: এখানে নাইজ লাইব্রেরি আছে, তারার
0: আচ্ছা,
1: সঙ্গে পরামর্শ করে তো
0: হুম
1: তারা ওষুধ লিখিয়া দেয়,
0: হুম
1: এরা নিজেরা আনে আনিয়া দেয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে যে হাঁস মুরগির ক্ষেত্রে কোনো সময়, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে যখন প্রচুর মানে প্রচণ্ড গরম পড়ে, তখন কি কোনো সমস্যা হয়, কোনো ঝুরা? হ্যাঁ,
1: সমস্যা হয়
0: কিরকম কিরকম সমস্যা হয়েছে বা কেমন মারা গেছে?
1: অনেক সময় যে প্রচণ্ড গরম পড়ে,
0: হুম
1: তখন দেখি মানে এটি পাতলা পাতলা পায়খানা করে
0: হুম
1: হাঁসটি বা
0: আচ্ছা
1: মোরগটি,
0: আচ্ছা,
1: তো তখন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা তাড়াতাড়ি ভ্যাকসিন আনিয়ে দেয়। অনেক সময় টিকে, কিছু টিকে আবার কিছু মরে যায়।
0: কিছু মরে যায় না?

মাটির কাছে মানুষের মাঝে এ পরিবেশন শুনলেন আমাদের কৃষক বন্ধু পূর্ণিমা মজুমদার, ওনার সাক্ষাৎকার। তাহলে কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

এতক্ষণ শুনলেন কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। অনুষ্ঠানটির পরিবেশনায় ছিলেন প্রদীপ দেবনাথ। আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। কীর্তন শুনবেন রাত 7:05। পরিবেশনায় বিমল দেবনাথ এবং তাঁর দল। 7:35 প্রথমে দিল্লি কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, এবং পরে 7:45 এবং 7:55 ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মনের মতো গান শুনবেন রাত 8:05। যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী রাত 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সারগম 9:30। বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান রাত 10:00। শুনলেন অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান কীর্তন। আজকের বিষয় মাথুর, পরিবেশনায় বিমল দেবনাথ এবং তাঁর দল।

ভানু নন্দিনী শ্রীমতী রাধারানী বন্ধু বিরহে রোদনে করতে লাগলেন, আর তাকে নানান প্রবোধ বাক্যে বৃন্দা ললিতাদি সখীগণ অনেক কষ্ট করে বুঝাতে চাইল। রাধারানীর মনে হতে লাগলো শুধু তার বন্ধুকে নিয়ে এই বৃন্দাবনের মাঝে যত লীলার স্মৃতি তার হৃদয়ে ভেসে উঠল। আরে বলছি শৈরী, আমার মনে বলছে।

0: এইভাবে শ্রীমতীর আধারানী বন্ধু বিরহে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। আরে বৃন্দা বিশকা ললিতাদি তাকে বলছে, শৈরে তুই কোনো চিন্তা করিস না, আমরা তোকে কথা দিচ্ছি যেইভাবে হোক মথুরায় গিয়ে তোর বন্ধুকে তোর কাছে নিয়ে আসবো। এই বলে যখন বৃন্দা ললিতাদি রাধারানীর নিকট থেকে মথুরার উদ্দেশ্যে রওনা হতে লাগলেন, আর রাধারানী বললেন,
1: ওগো যাসনে যাসনে সখী তোরা,

এখন তোদের সে কালশশী আর নেই, সে এখন দ্বারকার রাজা। আর কুবজা রুক্মিণীকে পেয়ে আমার বন্ধু আমার কথা ভুলেই গিয়েছে। তাই তো বলছি, আমারে মনে বলছি আমার বন্ধু কোনোদিন আর বৃন্দাবনে আসবে না। বৃন্দা বলছে, সই, আমি তোকে কথা দিচ্ছি, আমি যেইভাবে হোক মথুরা থেকে তোর বন্ধুকে তোর কাছে নিয়ে আসতে পারব। আর ললিতা বললেন, কেমন করে পারবি বৃন্দে? বৃন্দা বললে, আমি কি করে পারবো জানিস?

ললিতাদি যতই রাধারানীকে পাব দেখ না কেন, রাধারানীর মন কিছুতেই টলল না। রাধারানী কাঁদতে কাঁদতে বলতে লাগ

বৃন্দা বললিস সই, এত উতলা না হয়ে তুই এখন একটি কাজ কর, তোর প্রাণবন্ধু নিকুঞ্জে তোর মান ভাঙ্গাতে গিয়ে তোকে যে দাসক্ষতকানা দিয়েছিল সেই দাসক্ষতকানা আমার হাতে দে, আর আমি এক্ষুনি মথুরায় যাত্রা করব। আমি কথা দিচ্ছি আমি তোর প্রাণবন্ধুকে যেইভাবে হোক বৃন্দাবনে নিয়ে আসবো।

মথুরায় গমন করলেন। একদা কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের কথা আপনে মনে ভাবতে লাগলেন। শ্রীরাধিকারী বিরহ কান্ন গোবিন্দের অন্তরে যেন বিঁধে যাচ্ছে। আর তার মনে হতে লাগলো বৃন্দাবনে তার বাল্যকালের যত লীলার কথা। নন্দালয়ে বড় হয়ে বাল্যকালে তিনি যে লীলা করেছেন সেই স্মৃতি তার হৃদয়ে একে একে ভেসে উঠতে লাগলো। আর তার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। এইদিকে বৃন্দার আগমন বার্তা তার হৃদয়ে অনুভূত হল। তিনি আপনে মনে বলে উঠলেন, আদি অন্তরে চঞ্চলে কেন হল মোর, কে যেন বিপদে পড়িয়া বিপদ বারণে বলিয়া ডাকিছে কাতরে। তাই তো রক্ষীকে বললেন, রক্ষী রক্ষী নতজান হয়ে বললেন, প্রণাম হই দেব, কি আদেশ অধীনের তরে। শ্রীকৃষ্ণ বললেন, রক্ষী কেহ কি এসেছিল দ্বারে। রক্ষী বললেন, কই দেব, কেহ তো আসেনি হেতা। অনাদিরাজ গোবিন্দ বললেন, তবে কি ভ্রমে পড়ে ছুটে এলাম, আখি জলে করিয়া সম্বলে ফিরে গেল বালা আপন গন্তব্যস্থানে। মহারাজের এই কথা শুনে দাঁড়িয়ে বললেন, শপথ করিয়া কহি কেহ আসেনি হেতা। শ্রীকৃষ্ণ বললেন, শোনো দাঁড়ি, আদেশ আমার, কেহ যদি আসে ধারে তাকে সাদরে পাঠিয়ে দিও আমার সকাশে। মহারাজের এই কথা শুনে দাঁড়ি নিজ দ্বারে উপনীত হলেন। এই সময় বৃন্দাবনের বৃন্দাদূতী দাসকত হাতে নিয়ে রাজদ্বারে উপনীত হয়ে গাইতে লাগলেন।

থেকে তারই লক্ষ্য করে বললেন, ওরে বাবা, গানের সুরে মথুরার দ্বার যে কাঁপিয়ে তুলল, আহা, গানের কি দরদ! কে গো তুমি? মনে হচ্ছে তোমার গানের সুরে মথুরার বৌঝি রাস্তায় নেমে পড়বে গো। বৃন্দা তাকে দেখে মনে মনে ভাবছে, ও নিশ্চয় দাঁড়ি, তবে ওর কাছ থেকে সংবাদটা নিয়ে যায়। তাই ধীরে ধীরে দাঁড়ির সম্মুখে উপনীত হয়ে বললেন, রক্ষী বাবা, তোমায় একটা কথা জিজ্ঞেস করব। যদি কষ্ট করে আমার কথার একটি উত্তর দাও। আর দাঁড়ি কাছে যেতেই বৃন্দা বললেন, এটা নিচ্ছ মথুরা রাজার বাড়ি? দাঁড়ি বললেন, ওমা, সেটা নিচ্ছ দেখে বুঝ।

0: বৃন্দা বললেন, ও বুঝতে পারছি, এখানকার রাজা কৃষ্ণচন্দ্র, তাই না গো?
1: দাড়ি বললে, ও মা,
0: অত কথা তুমি জিজ্ঞেস করছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিচ্ছ দুধ। বৃন্দা বললেন, হ্যাঁ, দুধ দুধ নয়, আমি দুতি। দাড়ি বললেন, তুমি কোন রাজার দুতি? বৃন্দা বললেন, আমি রায় রাজার দুতি। দাড়ি সহাস্যে বললেন, তোমার কাছে কোনো কিছুর লক্ষণ দেখতে পাচ্ছি না, তুমি কি সধবা না বিধবা? বৃন্দা বললেন, আমি সধবাও নই বিধবাও নই, আমি হচ্ছে অধবা। দাড়ি বললেন, আমি বিধবা দেখেছি, সধবা দেখেছি, কিন্তু অধবা কাকে বলে আমি কোনোদিন শুনিনি। বৃন্দা বললেন,

আচ্ছা বুঝেছি বাবু বুঝেছি। এখন বলো তো আমি তোমার কি উপকার করতে পারি? বৃন্দা বললেন, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের সাথে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দাও। দাঁড়ি বললেন, ও তাই বুঝি, তবে এসো আমার সঙ্গে এসো। এই বলে দাঁড়ি বৃন্দা দূতীকে নিয়ে প্রস্থান করলেন এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের পশ্চাতে দাঁড়িয়ে উপনীত হয়ে বললেন, অভিবাদনে মথুরার ঈশ্বর। কৃষ্ণ বললেন, কি সংবাদ দাঁড়ি? দাঁড়ি বললেন, প্রভুর দর্শন প্রার্থী বিদেশিনী এক রমণী। এই কথা শুনে গোবিন্দের মনে মনে উদয় হতে লাগলো, বিরহিণীর আই নিশ্চয় আমার বৃন্দাদূতীকে পাঠিয়েছে। কৃষ্ণ বললেন, কোথায় সে রমণী? দাঁড়ে বললেন, অপেক্ষিছে দাঁড়ে। গোবিন্দ বললেন, যাও তাকে পাঠিয়ে দাও আমার সকাশে। মহারাজের আদেশ শুনে দাঁড়ি প্রস্থান করলেন আর বৃন্দাদূতী রাধারানীর দাস কত হাতে নিয়ে গাইতে লাগলেন।

বৃন্দার এই কথা শুনে কৃষ্ণচন্দ্র অধবদন হয়ে দাঁড়িয়ে রইলেন। বলছি, তুমি যে কি বলছো আমি তোমার কথার অর্থ কিছুই বুঝতে পারছি না। তুমি যাহা বলার স্পষ্ট করে বলো, তা না হয় বেরিয়ে যাও আমার এই রাজসভা থেকে। তুমি কে? আমি তোমাকে এখনো চিনতে পারিনি। অনাদিরাজ গোবিন্দির

0: এখন মনে করে দেখো তো তোমার মনে কিছু পড়ে কিনা। রায় ধনের সোহাগ পেতে যখন তোমার মন বেকুল হয়েছিল তখন তো আমাকে ছাড়া আর কিছুই চিনতে পারোনি, তাই না নাগো? আজ কালের জোয়ারে তুমি মথুরায় রাজা হয়ে তুমি কিনা আমাকেও চিনতে পারছ না, তাই তো বলে তোমরা পুরুষ জাতি না খুব মিনিট। বৃন্দার এই কথা শুনে অনাদিরাজ গোবিন্দ নতমুখে হয়ে দাঁড়িয়ে বললেন, বৃন্দিগো আমি তোমাকে সত্যি চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
1: এতক্ষণ শুনলেন পালা কীর্তন। আজকের পরিবেশনায় ছিলেন মাথুর এবং

আজকের পরিবেশনা মাথুর পরিবেশন করলেন বিমল দেবনাথ এবং তার দল আকাশবাণী বিলোনিয়া। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
1: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহাঁ কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহাঁ কি সরকার কা আভার ব্যক্ত করতা হুঁ। মে ইহাঁ কি জনতা কো 140 করোড় ভারতবাসীয় কি তরফ সে আপনি শুভকামনায় দেতা হুঁ।
0: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা ভিলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহি থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সের ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যার স্টেনফেল্ড বলেন ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে।
2: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Out since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
0: সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরো একটি রায় ভারত আবারো প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি

0: দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানির শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হলো। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক নানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনের বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
1: I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kasi Lendup Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit, but once we commit, we should never go back from that commitment.
0: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তু হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষায় বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রী ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্ত্বিক সাইরাজ, র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ

একটি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নান্ডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30টায় খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হল, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরেও কিশোর জমাতিয়া তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি নেদারল্যান্ডস বেড়াইমা জরাও আরো তঙ্গুইনাই ভারতনি বরক রকমা ককনার খাটাই নেদারল্যান্ডসনি কুচুক বেরেমনি বানিয়া খ্লাইনাই রকবাই পান্ডাও মালাইকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহাশাকা হাস্তে হাফাং মুখাং বাইকাখা জাক স্নানফিরমা সামুং তাঙ্গুই তঙ্গু টিসিএ বাই কম থিংজাক বুড়িরকনি অরণি ক্রিকেট বাতাইমুং তিনি নিশিমি সালথাং হাংকর আমচাইনি জুদা জুদা থংখলাও জেংখা সালগ্রা সালথাং বুখাকনি ওয়াতি মলনি নবার শিব সামা অ মেতালনি সাল নিশিদক কেরলম্ব হাবানা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি নেদারল্যান্ডস বেড়াইমা জরাও আরো তঙ্গিনাই ভারতনি বড় রকনি বুখা ককনার খাতাই নেদারল্যান্ডসনি কুসুক বেরেমনি বানিয়া খ্লাইনাই রক বাই পান্ডাও মালাইকা অ পান্ডাও আরো তঙ্গিনাই ভারতনি বড় রক গোবাং মানজাখা মোজাং মোদি সাকা সালকিসা সেকাং ভারত ইউরোপ ফিয়কজাক বানিয়া কক খালাইমুং নরগী অ বেড়াইমুং বেলাই নাংকুক মানে সেমি কন্ডাক্টর এ আই সিনামফিরি মানমা ফান গোখ্রাং হাইড্রোজেনটাই দুই নাইকল মুঙ্গো হা কতর কাইনৈ সু বা লাইমা তাই বকাহাম অঙ্গান হই খা খাইমানী কক সাকা মন্ত্রী বক্রক বসাকা অ বিশিসি হায়ং নি বাকি বিয়ালনি বিশি অঙ্গী টংখা পুইলা অংখা করোনা ভাইরাস অবনী উল চবা তাই তাবকনি অংখা ঠকনি বিয়াল অংমা বসাকা ভারতনি লুকু ফানরাইদ বুট রাই রক বেলায় খাতংজাক অব ভারতনি লুকু ফান্ন তাইব করা খাইখা মন্ত্রী বক্রক সাকা ভারত তাবুক হায়ংনি ফিলথাম কক্কুট কতরকুক স্টার্ট আপ ইকো সিস্টেম ভারত তাবুক হায়ংনি হামসামানো কমথিনাই ফান অঙ্গী নায়ো
1: ইনোভেশন পাওয়ার হামারে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কি চর্চা আজ পুরি দুনিয়া মে হতি হে ভারতীয় কে ইনোভেশন কা বহুত বড়া প্রমাণ হাজ পয়সা রাখনা হো ডিজিটাল ওয়ালেট হকুমেন্ট রাখনে হ তো ডিজি লকার হ্যাভেল করার হো ডিজি যাত্রা হেলথ কেয়ার কাজ লাভ লেনা হো
0: সিবিআই তিন নিট ইউ জি নই সাই নিশিদক আমজকুনি বায়োলজিস্ট নাম মুংবলাই কারিজাকমা পাতি মুংন গদাল জা খরক সা ফরংনাই ন রমখা কক শিলসা জাক মুং নাইনি মুং মনীষা গুরুনাথ মান্ডারে ব মহারাষ্ট্রনি পুনেনি খরকসা বুটানি ফরংনাইজক সিবিআই সাকা ব নিট ইউ জি নই সাই নিশিদক আমজকমু সামমুং বাই গদালজাক টংমানি তাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাই আলাইদা এলএম করং হই চংজাক টংমানি জেরি নাই নাই মঠা সাকা কক শিলজাকনি থানি বুটানি তাই জুলজি আমজকমুনি কাংবলাই যত এক্সেস দঙ্গ মঠা তাই ব সাকা ব অ তালনি চিব্রুই সালমারিও রমজাক পুনেনি মনীষা ওয়াগর মারনি ইয়াকি নিট আমজুকমুং গো আসুকনাই রকনো থুমতাই বাইথাংনি পুনেনি নগো অ সরংনাই রকনো তৈয়ী আলাইদা কোচিং ক্লাসনি সেভ খ্লাইও অ দরবাব তাবুক সাকজরা দিল্লি জয়পুর গুরুগ্রাম নাসিক পুনে তাই আহলিয়া নগরনি খরকজুকু ককসি সাজাকনো রমজাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীকরা অংমানি বিশিক ব্রী পুংমান রগী বতিনি ককটমা থমনাই রগ্ন শাখা হাস্তে হাফাংনি বেবাক নাইখং কাহাম গরং বাতাইলাইমনি বিসিংতি হামখ্রাই ন বসকাঙ্গি তিলাং তঙ্গ হাফাংনি নাহারমং বুবাকংখা হামখ্রাই খ্লাইমং সাখামতাই রংনি বাবাই খুরসাতাই হামখ্রাই অংখা মেডিকেল আসুক থাইবাং রমা কটাল সেপ জল খ্লাইমংতাই রংন কটর বাং রমংনি সেপ বাই ফাটার হাস্তেনি রংনি সেপ নাহারমা থাংমা হলিমা ব সাখা স্রাই স্রাই সেপতৈ কাই নৈশি নৈ সাইনি গোবাং সেবুগো বরক তিলাংজাক খাতাই

0: biskang salo rao ra hamrai khlaina nahari hapang samung tangai thangnai tini khoi hangkhor habar deramungka samung sereng mung manjak civil defense tai juda jubo apoda mitro bai thang musungui samung tangnai rokno khoksi dogra sai rang nangkukma manai khnai bak mungtai jubo apoda mitro bai thang musungui samung tangnai rokno certificate tai sinemung bulai bakjakha abonorogi songsajak pando manjakha khwai hangkor naikolphang rojatpon yakbara hangkor naikolphang Abhijit Chakraborty sakham tangkra kiren gutte tini jibi sakham nainago srai rokni bkhatai bemar nainani alaida opd center no changiri kha jotai khorok nuira bachi mbbs porinai rokni tongnani bakai katalkha snamti saja classroom ni samung no tini berai naikha agm co radio diagnosis me diagnosis hebri mung taibo katalko khalaina tei musangite sakham tangphang rok bai pandak laikha akashbani agatla kendra ni okoktama awai khlaija gai tongu akashbani ni koktama update mana ne bagai log in khlaidi www.newsonair.com news on air app tai twitter bai facebook platform air news এলাৰছ ইউটিউবৰ নাইডি নিউজ অন এ আই আৰ অফিচিয়েল অৱনকাৰী আকাশবাণী আগতলা কেন্দ্ৰ নে কক্তমা আপডেট মানান হিংখে টুইটাৰ এবা এক্স হেণ্ডেল আকাশবাণী নিউজ আগতলা ফেচবুক এ আই আৰ নিউজ আগতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগতলা নাইনা নাংকান মন্ত্ৰীকৰা প্ৰফেচাৰ ডাক্তৰ মানিক শাহ চাকা হাস্তে হাফাং মুখথাং বাই কথাৰৈ স্নামফিৰ মুং চামুং টাঙি টঙ তিনি আগতলানি কঞ্জ বন্নি লুকু চামুং নাইখুনি তুই সম্পদ বেদেকনি সাকথাৰমা বাই জগলেজাক ষ্টেট ডাটা চেণ্টাৰ ন চেংগি ৰমা পাণ্ডৱ ব অকক শাখা বশাখা ষ্টেট ডাটা চেণ্টাৰ আশোক ৰজাক নাম্বা গৈ হাস্তেনি হুকবাৰ খ্লাইনাই ৰক খেতৱ তুই লুমুং বাং গানা তাই তুই লাম লম সামান ব কম থিংকানা মন্ত্ৰীকৰা তাই বশাখা জুদা জুদা তুইনি হাৰ ৱাক তুইমানি হাৰ ৱাক ৱাকমা কাসোনা বাকি তৈমা কম থিংমা তাংবতাং কাইসারা চুকুচি থামনি সামুং সারই তিসা জাগানা আগতলানা খবই গুমতি হাংখরনি জুদা জুদা আমসৈ তৈমা ওতৈ কম থিংমা বাকি হাস্তে হাফাং আলাইদা সাকথারই সামুং তাঙ্গৈ তঙ্গো পাণ্ডৱ ককনার খা লুকু সামুং নাইখুনি তাংক্রা পি কে গোয়েল উনকুটি হাংখরনি কুমারঘাটনি ব্লকনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত হাকতরনি কাহামকুক সাকাম গনাং পঞ্চায়েত হনে সাইজাকা কেন্দ্রনি পঞ্চায়েত রাজ নাইখং দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকশ সকাতনি বাকি অ পঞ্চায়েত ন সংজাখা সকাতনি রংমারি খক সার জাগ্রাং বিস্কাং তালনি থাম সালমারি ও দিল্লি কেতাল পান্ডানি বিশিংতি অ সাকাত রাজাগান খনা দি অবনতি ককথম কাইসা
1: উনকোটি হাংকর কুমারঘাট ব্লকনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত ন হাকতরনি কাহামকোক সাকাম গনাং পঞ্চায়েত নি চংজাখা অ আমচাইয় তঙ্গ কাইনৈচি থুয়াম গনাং পুইলা বেরেমনি সাকাম কেন্দ্র রাও রাতঙ্গ সাকাম বিমা কাহামকুক তৈনি সেব আবন কারি বতঙ্গ ওপেন জিম সাকদেরিয়া বুমাতে চিরাই থিমানি মারিব বুকচা আবনি লগি লগি অ কামিব খকাইয়া কাকজাক পঞ্চায়েত হিনিব সিনিমুং মানজাক পঞ্চায়েত নি কাহাম মান মারি নি বাগৈ দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত মান্নানি থাঙ্গি তঙ্গ অ পঞ্চায়েত কুমারঘাট পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন সুমতি দাসতেই পঞ্চায়েত আমচাইনি ন খড়কসা চাকরা সঞ্জিত কুমার বসাক শাখা ও বরম মানমানি বেবাক আমচাইনি লুকরকনি শাখাম নতি হজাক তংমানি কাহাম মানমারি তেই আবো কুংচুকজাক নাই কফ
2: আমি সত্যিই খুব খুশি যে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েতের খেতাব অর্জন করেছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত পুরস্কারটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক ঘোষিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি
3: আমরা সাফল্য অর্জন করতে পেরেছি তাই আমি গর্বান্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রামসভাটা একটি হেলদি গ্রামসভা হিসাবে সর্ব দেশের ভিতরে চিহ্নিত হয়েছে
1: উনকোটি হাংক নাইকলফাং ডক্টর তমাল মজুমদার শাখা লুকু শাখাম হজাক নংমুং সরাই সরাইখে তংমা হদানি সামুঙ্গ মানজাক মাতে কাহামকু খামকাইন নাহারে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত চার চিসনি দশমিক নৈচি চার স্কোর মানখা
4: কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের যত জনপ্রতিনিধি বা আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরো বলবো এই যে হেলদি পঞ্চায়েতের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের কাছে বা ধরে ওনারা পুরস্কার পেয়েছেন ভবিষ্যতে এগুলোকে আরো কন্টিনিউ করবেন
1: যত থানচাকে সাকথারি সামুং তাংমানি বিশিংতই চেংচিনি আমচাইনো হামক্রাই খ্লাই চিসাইমানো আবনিনো ফুনুকমারি এংখা ও কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত ককতমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: টিসিএ বাইকম থিংচাক বুড়ি রক নেওরনি ক্রিকেট বাতাইমং তিনি নিশিমি সালথাং করা আমচাইনি জুদা জুদা থংখল চেংখা চেংমা সালো তিনি থুমুং কাইনি এংখা নরসিংগড়নি টিআইটি থংখলও সংসজাক থুমুঙ্গ ব্লাড মাউথ ক্লাব উইকেট কাইসার বাইক

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর 4 বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু ও কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। তিনি জানান, স্বচ্ছতার সঙ্গে 22,000-এরও বেশি চাকরি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে 100% উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সাথে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। আজ আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাই কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, স্টেট ডাটা সেন্টার স্থাপনের ফলে রাজ্যের কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটবে এবং বন্যা নিয়ন্ত্রণীয় ভূমিকা নেবে। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের আওতায় রাজ্যের এই স্টেট ডাটা সেন্টারটি গড়ে তুলতে প্রথম পর্যায়ে ব্যয় করা হয় 4,67,00,000 টাকা। দ্বিতীয় পর্যায়ে এই ডাটা সেন্টারের জন্য ব্যয় করা হবে 4,50,00,000 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন নদীর ভাঙন রোধে 193টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে। আগরতলা সহ গোমতী জেলার বিভিন্ন স্থানে বন্যার জল নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের সচিব পি কে গোয়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এই সফর অত্যন্তই গুরুত্বপূর্ণ। সেমি কন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানব জাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। প্রধানমন্ত্রী বলেন, যখন মানুষের স্বপ্ন পূরণ হয় তখন গণতন্ত্রের প্রতি তাদের বিশ্বাসও দৃঢ় হয়। এখন ভারতের ভোটাররা অত্যন্ত উৎসাহী। ভারতের এই আকাঙ্ক্ষা চালিত যাত্রা গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম। ভারত এখন একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে সবুজ শক্তিতে নেতৃত্ব দিতে এবং বিশ্বের প্রবৃদ্ধি চালিকা শক্তি হতে চায়।
1: ইনোভেশন পাওয়ার হ্যায় হামারে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কি চর্চা আজ পুরি দুনিয়া মে হতি হ্যায়। ইয়ে ভারতীয় কে ইনোভেশন কা বহুত বড়া প্রমাণ হ্যায়। আজ পয়সা রাখনা হ্যায় তো ডিজিটাল ওয়ালেট হ্যায়, ডকুমেন্ট রাখনে হ্যায় তো ডিজি লকার হ্যায়, ট্রাভেল করনা হ্যায় তো ডিজি যাত্রা হ্যায়, হেলথ কেয়ার কা লাভ লেনা হো।
0: ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজমন্ত্রক দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এর জন্য এই পঞ্চায়েতকে মনোনীত করেছে। পুরস্কারের অর্থমূল্য 1 কোটি টাকা। আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেওয়া হবে। একটি প্রতিবেদন।
2: কিলোমিটার এলাকা জুড়ে থাকা কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে গড়ে উঠেছে উন্নয়নের এক অনন্য নজির। এখানে রয়েছে 20 শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, 100% স্বাস্থ্য বিমা, নিরাপদ পানীয় জল, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওপেন জিম। গর্ভবতী মা ও শিশুর মৃত্যুহার শূন্য। পাশাপাশি এই গ্রামে যক্ষামুক্ত পঞ্চায়েত হিসেবেও পরিচিতি রয়েছে। পঞ্চায়েতটির সাফল্যের জন্য দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের স্বীকৃতি পেতে চলেছে। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস এবং পঞ্চায়েতের প্রবীণ নাগরিক সঞ্জিত কুমার বসাক বলেন, এই সম্মান সমগ্র এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতার সুফল এবং সেটা গর্বের বিষয়।
3: আমি সত্যিই খুব খুশি যে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েতের খেতাব অর্জন করেছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত। পুরস্কারটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক ঘোষিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
4: আমরা সাফল্য অর্জন করতে পেরেছি, তাই আমি গর্বান্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রাম সভাটা একটি হেলদি গ্রাম সভা হিসাবে সর্বদেশের ভিতরে চিহ্নিত হয়েছে।
2: ঊনকোটি জেলা শাসক ডক্টর তমাল মজুমদার জানান, জনস্বাস্থ্য, সৌজবিধি, সামাজিক অংশগ্রহণ ও সুস্থায়ী উন্নয়নের নিরিখে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত 87.28 স্কোর অর্জন করেছে।
5: কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের যত জনপ্রতিনিধি বা আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরো বলবো এই যে হেলদি পঞ্চায়েতের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের কাছে বা ধরে ওনারা পুরস্কার পেয়েছেন, ভবিষ্যতে এগুলোকে আরো কন্টিনিউ করবেন।
2: কবি বলেছিলেন, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি তেমনি একটি ছোট গ্রাম, যার কথা স্বাস্থ্য সচেতন কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় স্তরেও অজানা নয়। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। সিপিআইএম নেতা অমল চক্রবর্তী জানিয়েছেন, পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন আজ নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম মনীষা গুরুনাথ মান্ধারে। তিনি মহারাষ্ট্রের পুনের একজন উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। সিবিআই জানিয়েছে, তিনি নিট ইউজি 2026 পরীক্ষা প্রক্রিয়ার

সঙ্গে জড়িত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তের কাছে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলোর সম্পূর্ণ অ্যাক্সেস ছিল। সংস্থাটি আরও জানায় যে তিনি এই মাসের 14 তারিখে গ্রেফতার হওয়া পুনের মনীষা ওয়াগমারের মাধ্যমে সম্ভাব্য নিট পরীক্ষার্থীদের সংগঠিত করেছিলেন এবং নিজের পুনের বাসভবনে এই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করেছিলেন। এই মামলায় এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে 9 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বর্ষার আগে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দৃঢ় করাই এর মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সবাইকে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে হাম এর প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই বিষয়ে টিকাকরণের অগ্রগতি পর্যালোচনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, জেলায় হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হার যথেষ্ট সন্তোষজনক। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা প্রতিষেধক আধিকারিক ডাক্তার সন্দীপন ভট্টাচার্য সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চিকিৎসকগণ। সারা দেশের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 18 মে থেকে 25 মে পর্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে অনুষ্ঠিত হবে সবসে দূর সবসে পেহেলে জনভাগিদারী অভিযান। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। এই অভিযানে সিপাহীজলা জেলার 38টি গ্রামে প্রশাসনিক বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। এই অভিযানে জনগণকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। জনগণ এই কর্মসূচিতে আধার, রেশন কার্ড সহ স্বাস্থ্য পরিষেবা বিষয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। খোয়াই জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সিভিল ডিফেন্স ও যুব আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের আজ মোট 16 লক্ষ টাকার জরুরি কিট বিতরণ এবং যুব আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের সনদপত্র ও পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি আজ জিবি হাসপাতালে শিশু হৃদরোগের বিশেষ ওপিডি সেন্টারের উদ্বোধন করেন। তিনি নতুনভাবে গড়ে ওঠা মোট 250 জন MBBS শিক্ষার্থীদের জন্য নির্মীয়মান নতুন শ্রেণীকক্ষের কাজ পরিদর্শন করেন। AGMC-তে রেডিও ডায়াগনোসিস বিভাগের পরিষেবা আরও উন্নয়নের বিষয় নিয়ে তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায় রাজ্যদল জয়লাভ করে আজ ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। ফলে টানা 3 ম্যাচে জয় ছিনিয়ে নেয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে রাজ্যদল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরলমে প্রবেশ করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রাজ্যে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ থেকে 23 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু কিছু স্থানে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 4.5 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, ফোন করবেন 8731875545 এই নাম্বারে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? কোন জায়গা থেকে? আচ্ছা আচ্ছা, নাম বলুন। ছবির নাম বলুন। ছবির নাম জানেন?
1: হ্যালো স্যার,
0: ছবির নাম জানা আছে? বুঝতে পেরেছি, কি ছবির নাম কি? আপনার নামও বললেন না, ছবির নামও বললেন না। হ্যালো, ছেড়ে দিয়েছেন? হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ ছবির নাম কি বলুন তো। ঠিক আছে, শোনাচ্ছি আপনাকে গান, শুনুন।

0: বিশেষ কারণে গানটি শোনাতে পারছি না, দেখা যাক কার কেউ আছেন কিনা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আগরতলা থেকে সুমন মণ্ডল বলছি।
0: ছবির নাম বলুন, কি গান শুনতে চান?
1: ছবি হলো মুক্তি ছবি, হিন্দি ছবি, আর গানটা হলো দিল দে দিয়া।
0: কি বললেন ছবির নাম?
1: ছবির নাম মুক্তি,
0: মুক্তি।
1: আর গানের লাইনটা হচ্ছে দিল দে দিয়া।
0: হ্যাঁ,
1: গানের লাইনটা হচ্ছে দিল দে দিয়া।
0: দিল দে দিয়া।
1: কিছু বন্ধুর নাম বলতে পারবে?
0: বলুন, খুব সংক্ষেপে বলুন।
1: আচ্ছা, মধ্যপ্রদেশ থেকে বর্তমান সিং, কুমারগড় থেকে বুলটি, শান্তিনগর থেকে মিশুর, কলসি থেকে গোপাল মহাজন, আর আকাশবাণীর সমস্ত শ্রোতারা।
0: আচ্ছা, ঠিক আছে, শুনুন আপনার ছবির গান।
1: ঠিক আছে ভাই, শুভরাত্রি।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কি বলছেন?
1: আমি বিলোনিয়া উপশাসন থেকে বিশ্বজিৎ পাল। ভালো আছেন?
0: আছি, ভালো আছি।
1: হ্যাঁ,
0: কি গান শুনতে চান?
1: আমাকে একটি বাংলা ছাঁচের থেকে গান শুনিয়ে দেবেন।
0: ছবির নাম
1: পাগল মন মন রে মন কেন এত কথা বলে,
0: ছবির নাম বলুন,
1: পাগল মন।
0: ধরুন একটু দেখতে হবে।
1: মন মানে না, আমি
0: মন মানে না ছবির নাম, মন মানে না ছবির নাম,
1: হ্যালো,
0: ছবির নাম কি মন মানে না?
1: হ্যাঁ মন মানে না,
0: গানের কোটি কি বললেন?
1: পাগল মন মন রে মন কেন এত কথা বলে।

0: সারা থেকে ফোন করেছে,
1: হ্যাঁ
0: সারা সিনহা
1: হ্যাঁ
0: থেকে।
1: সারা সীমা থেকে ওই আপনার অনুষ্ঠানগুলি খুবই ভালো লাগে শুনতে, আমরা খুবই আগ্রহী আর নতুন নতুন অনুষ্ঠানগুলি মানুষের মন এবং শ্রোতাদের মন অনেক মানে শুনতে ইচ্ছে করে।
0: অনেক ধন্যবাদ,
1: ওই আমি দু একজন শ্রোতা বন্ধুর নাম বলি,
0: বলুন।
1: আগরতলা থেকে শুনবেন সুমন মোহরি, আর দুপুর থেকে শুনবেন দীপা দাস, আর শুনবেন তুলামুড়া থেকে বদল বণিক, প্রিয়ঙ্কা বণিক, শ্রাবণী বণিক, আর আপনি শুনবেন
0: আপনি কি নিশ্চিত যে পায়ে মন মানে নাচ ছবির মধ্যে এই গানটা আছে?
1: পাগল মন খেয়া ছবির নাম।
0: পাগল মন, আপনি বললেন মন মানে না, আবার বলছেন পাগল মন। এটা কি ইন্ডিয়ান ছবি?
1: ইন্ডিয়ান ছবি
0: অন্য গানের অনুরোধ করুন, অন্য কোনো গান।
1: আশিকি টু থেকে হিন্দি ছায়াছবি থেকে নিয়ে দিন একটি গান,
0: কোন ছবি?
1: আশিকি টু।
0: আশিকি,
1: হ্যাঁ
0: পুরনো আশিকি।
1: হ্যাঁ পুরনো আশিকি।
0: কোন গানটা বলুন?
1: টাইটেল সং শুনিয়ে দিন।
0: ঠিক আছে,
1: ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি।
0: শুভরাত্রি আপনাকেও।
1: নমস্কার।

0: হ্যালো, বলুন কে বলছেন?
1: সেভানদাল থেকে কৃষ্ণমোহন বলছি।
0: কি গান শুনতে চান বলুন?
1: আজকে শুনবো সাজন ছবি থেকে,
0: আচ্ছা
1: গানটা হইলো পঙ্কুর দাসের কণ্ঠে যে তু যে কেসে। আর বন্ধুদের নাম একটু বলবো স্যার,
0: বলুন।
1: নারায়ণ মজুমদার, মাতঙ্গকর, কলসি থেকে গোপাল মহাজন, শান্তিবাজার থেকে অবিচ্ছুর, তাপস মহাজন, তোলামা থেকে বদলমণি, কৈলাসর থেকে আশুতোষ দেবনাথ সঙ্গে দেবনাথ, কোমাগার থেকে বুলপিতা সাবলদা, দমনগর থেকে অভিলাষ তেদি, আসাম শ্রীভূমি থেকে প্রেমজিৎ চক্রবর্তী, আর সবাইকে দিয়ে শুনবো।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ নমস্কার
0: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ফোন ইন মনের মতো গান। ফোন করবেন 8731875545 এই নাম্বারে। হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো
1: হ্যালো, হ্যাঁ আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যালো
1: তো
0: হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি?
1: অবশ্যই ভালো আছেন আপনারা?
0: শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ আমি সুর শান্তি বাজার থেকে। জঙ্গল রাজ, জঙ্গল লাভ। আচ্ছা দেখছি, গানের নামটা বলুন তো আবার। আমি দেখছি, ভালো আছেন আপনি?
1: হ্যালো,
0: কেমন আছেন?
1: আছি, ভালো আছি। আমি কয়েকজন শ্রোতা বন্ধুর নাম বলবো।
0: বলুন বলুন।
1: আমার সঙ্গে এখন গান শুনছেন দৈবান্ত থেকে কৃষ্ণমোহন মুরাশি, মাধবনগর থেকে নারায়ণ মজুমদার, কুর্সি থেকে গোপাল মহাজন, শান্তিবাজার থেকে তাপস মহাজন ও কিরণ বৈদ্য, আর কুলের শহর থেকে আশ্চর্য দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, কুমারঘাট থেকে বুদ্ধি দাস, আর সঙ্গে আপনিও শুনবেন।
0: আমি তো শুনছি,
1: না নেটওয়ার্কে আমাদের এই বন্ধু বান্ধব তো আপনি আগেও বলেছেন 6টা থেকে 8টা হচ্ছে আমাদের সঙ্গে নেটওয়ার্কে কথা হয় সময়।
0: ও সবসময় কথা হয় না?
1: হ্যাঁ সবসময় প্রায় দিনই আমরা টেলিকনফারেন্স থেকে কথা বলি।
0: আচ্ছা ভালো।

0: তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে আর কি। আপনি শিল্পীর নাম?
1: সুদত্ত রায়,
0: হ্যাঁ বলুন।
1: সুদত্ত রায় মানে একজনের বাড়িতে আরেকজনের যাওয়া আসাও হচ্ছে এখন,
0: আচ্ছা, এটা
1: বিশেষ
0: আকাশবাণীর
1: করে
0: জন্য।
1: হ্যাঁ আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, আমি খুব ভালো মহাজন আর বদনমণি এসেছিল আমাদের বাড়িতে।
0: ও ভালো, একটা আন্তরিকতার একটা শৃঙ্খল আপনারা গড়ে তুলেছেন। হুম, পেয়েছি, শুনুন। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে।

0: Hello. Hello. নমস্কার, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো,
1: শুনতে পাচ্ছেন আমার কথা?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, নাম বলুন।
1: আমি শুনতে পাচ্ছি আপনার কথা।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো, আমাকে একটু গাড়ি শুনিয়ে দিন।
0: ওয়ান হয়ে আছে, সমস্যা। হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো,

0: Hello，হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে না। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি প্রেমজিৎ থেকে বলছি।
0: হ্যাঁ প্রমোজিৎ বাবু, উদয়পুর থেকে।
1: অসম রাজ্যের সিভিল জেলাতে বলছি প্রেমজিৎ চক্রবর্তী। আর প্রথমে আপনাকে নমস্কার জানাই, এবং এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার।
0: ছবির নাম বলুন
1: মনের
0: আপনি,
1: মতো গানের অনুষ্ঠান,
0: কি
1: আর
0: ছবির গান?
1: আমাকে গান শুনিয়ে দিন।
0: ছবির নাম বলুন।
1: আমি একটি গান শুনিয়ে দেবেন, ছবির নাম হচ্ছে এক দিকে কে লিগে, হাম বনে তুম বনে, এসপি বালাজি ওর লতাজি কা আওয়াজ মে সুনা দিজিয়ে।
0: এক দুজে কে লিয়ে
1: আর এই মুহূর্তে যাদেরকে
0: কিছুই
1: আমি
0: শোনা
1: গান
0: যাচ্ছে।
1: শুনবো, বিশেষ করে অনুপ দা, আশুতোষ দা, অবিনাশ কেলি, নারায়ণ চন্দ্র মজুমদার, আর কৃষ্ণ মীরা সিং, আর গোপাল দা, আর সঙ্গীতা দেবী চট্টোপাধ্যায়, সবাইকে নিয়ে শুনবো। আর আপনিও শুনবেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে নমস্কার। আপনার কথা বলতে মানে শুনতে পারছি না, তবে আইডিয়ার উপর আইডিয়া করে কথা বলছি আমি।
0: বুঝতে পারছি আমি।
1: নমস্কার, ধন্যবাদ।

আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

কাছের ও দূরের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুব অনুষ্ঠান যুববাণী। আশা করি সবাই ভালো আছো। আমরা এসে গেছি নটরাজ একাডেমি শান্তির বাজার থেকে। আজকের যুববাণী অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি বিভিন্ন ধরনের গান নিয়ে। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বরলিপি দাস। স্বরলিপি প্রথমে আমাদের শচীন কর্তার একখানি গান শোনাবে।

রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেছিলেন, আমার গান তোমাদের গাইতেই হবে। তার অন্য কোনো সাহিত্যকর্ম দীর্ঘস্থায়ী না হলেও গান যে হবে সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তাই বলেছিলেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসল যে মড়াইতে জমা হবে তাও বলতে পারি না, কিছু ইঁদুরে খাবে, তবু বাকি থাকবে কিছু, জোর করে বলা যায় না। যুগ বদলায়, তার সঙ্গে তো সব কিছু বদলায়, তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এ গান তাদের গান।

কাজী নজরুল মানুষ বিশ্লেষণে হিন্দু ও মুসলমান বৈপরীত্যের দোতক না হয়ে পরিপূরক হতে পেরেছে তার সাম্যবাদী চিন্তার ফলে। তিনি একদিকে যেমন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কালী কীর্তন রচয়িতা, তেমনি অন্যদিকে ইসলামী গানের প্রবর্তক।

বন্ধুরা, যুব অনুষ্ঠানের এই পর্বে আমাদেরকে গান করে শোনাবে স্বনামধন্য শিল্পী দীপরাজ পাটারি।

বন্ধুরা, এই গানটি দিয়েই আজকের মতো আমাদের যুব অনুষ্ঠান যুববাণী শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন নটরাজ সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। আজ শুনবেন বেহালা বাদন, শিল্পী ভিজি যোগ।

এতক্ষণ শুনলেন বেহালা বাদন, শিল্পী ছিলেন ভিজি ইয়র্ক। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান। অনুষ্ঠানে শিল্পী ছিলেন হিমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 17 মে 2026 খ্রিস্টাব্দ, 2ষরা জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ রবিবার। আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6টায় 6:05 অমৃতবাণী। ভক্তিমূলক গানের অনুষ্ঠান সুরঞ্জলি 6:10 ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 6:25। প্রভাতে তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে 7টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন গীতালে অনুষ্ঠানে 7:45। যা দেখলাম এই জীবনে 8:15। গানের ভবনে অনুষ্ঠানটি প্রচারিত হবে 8:30। দেশবন্ধন অনুষ্ঠানের দেশাত্মবোধক গান শুনবেন সকাল 10:05। বাংলা আধুনিক গান শুরু হবে অনুষ্ঠানে 10:30। ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 11:05 এবং 1:40। আমার চোখে আকাশবাণী বেলা 2:15। অন্যরূপা এই অনুষ্ঠানটি পরিচালিত হবে আমি নারী অনুষ্ঠানে বেলা 2:30। অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান বিকেল 5:10। লোকসঙ্গীত অনুষ্ঠান 5:45। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 6টায়। কৃষক ভাতির জন্য অনুষ্ঠান খেতে খামারে 6:30। সৌরভ এই অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 7:05। কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 7:45, 7:45 এবং 7:55। প্রথমে ককবরক এবং পরে স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রবিবারের আড্ডা রাত 8টায়, বাংলা নাটক রাত 9টায়। শুনবেন চন্দ্রগুপ্ত, রচনা শৈলেন চৌধুরী। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এ উপলক্ষে থাকবে আলোচনা, উপস্থিত থাকবেন ডাক্তার মেঘরাজ রায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30 হয়ে 15 সেকেন্ড। জয় হিন্দ।